আকাশ পানি কৈলা সহজ, আজ মঙ্গলবার, 6ই শ্রাবণ 1948 শকাব্দ, 11ই শ্রাবণ 1433 পঙ্গাব্দ, 28শে জুলাই 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে 5:56 হয়ে 42 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে।

0: আকাশ বাণী কৈলা শহর। এবারে অমৃতবাণী অনুষ্ঠানে শুনবেন জৈন চিপচার থেকে পাঠ।
1: জীব বা আত্মার অস্তিত্ব জৈন ধর্মের প্রথম তত্ত্ব। জীবের অস্তিত্ব অনাদি ও অনন্ত, যদিও তাহার পরিণাম বা অবস্থার

0: বিবর্তন আছে। সাংখ্য বেদান্ত ও বৈশেষিক মতে জীবাত্মা অপরিণামী, অর্থাৎ তাহার সর্বাবস্থায় সর্বসময়ে অপরিবর্তিত থাকে। অতএব এ বিষয়ে জৈন ধারণা খুবই ভিন্ন। জীব অনন্ত গুণসম্পন্ন, কিন্তু তাহার প্রধান লক্ষণ হইতেছে জ্ঞান বা চৈতন্য। ইহাই জীবের প্রকৃত স্বরূপ। জীব বা আত্মা সক্রিয়, অর্থাৎ তাহার ক্রিয়াশক্তি আছে। এ বিষয়ে জৈন ধারণা সাংখ্য বেদান্ত হইতে বিভিন্ন। সাংখ্য বেদান্তে জীবাত্মা অক্রিয় সাক্ষীস্বরূপ, প্রকৃতি সকল ক্রিয়ার কারক, কিন্তু জৈন মতে জীবই সকল ক্রিয়ার কর্তা। সকৃত কর্মফলে জীব সংসার জন্মে আবদ্ধ হয়। জন্মমৃত্যু, সুখ দুঃখ, স্বর্গ নরকাদি ভোগ করে এবং কর্ম নাশ হইলে মোক্ষ লাভ করে। জীব স্বয়ং সম্পূর্ণ সৌভাগ্য বিধায়ক। তাহার দেহ, মন, আয়ু প্রভৃতি সবই তাহার সকর্মফল অনুযায়ী হয়। পূর্ণ কর্মক্ষয়ের নাম মোক্ষ। বদ্ধহেতুর অভাব ও নির্জরা, এই দুইটি হইতেছে পূর্ণ কর্মক্ষয়ের উপায়। মোক্ষ লাভের পূর্বে কেবল জ্ঞানের উৎপত্তি জৈনমতে অবশ্যম্ভাবী। কেবল জ্ঞানের অর্থ সর্বজ্ঞত্ব, সর্বদর্শিত্ব। মোক্ষয় হইলে এবং যে বিবিধ প্রকার কর্মের ফলে দর্শন ও জ্ঞানাদি তত্ত্বদৃষ্টি সত্যদৃষ্টি আবৃত হয়, তাহার ক্ষয় হইলে কেবল জ্ঞানের উদয় হয়। কেবল জ্ঞানীর আত্মা দেহের সহিত সংযুক্ত থাকিলেও বিশ্বব্যাপী হয়। কেবল জ্ঞান সুখ ও বীর্যের পূর্ণাবস্থা। সম্যক দর্শন, সম্যক জ্ঞান ও সম্যক চারিত্র, এই তিনটি হইতেছে মোক্ষ মার্গ। ইহার কোনো একটির অসম্পূর্ণতা থাকিলে মোক্ষ প্রাপ্তি ঘটে না। তত্ত্বার্থের প্রতি শ্রদ্ধা, অর্থাৎ সত্য প্রতীতি বা কোন তত্ত্ব ত্যাজ্য ও কোন তত্ত্ব গ্রহণীয়, তাহার নিশ্চয়ের নাম সম্যক দর্শন। জীবাদি সপ্ত তত্ত্বের যথার্থ বোধের নাম সম্যক জ্ঞান। রাগ দ্বেষ হিংসাদি ত্যাগ হইতেছে সম্যক চারিত্র। মহাবীর অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এই পাঁচটি ব্রত শিক্ষা দিয়াছিলেন। ইহা কায়িক, বাচিক ও মানসিক তিন ভাবেই পালনীয়। নিজে ব্রতভঙ্গ না করা, অন্যের দ্বারা ইহা না করানো এবং অন্যের দ্বারা ব্রতভঙ্গে হৃষ্ট না হওয়া, এই তিন ভাবেও ব্রতগুলি পালনীয়। গৃহীভক্ত ব্রতগুলি আংশিক পালন করিবেন, ইহাকে অনুব্রত বলে। সন্ন্যাসী ইহা পূর্ণ পালন করিবেন, তাহাকে মহাব্রত বলা হয়। ব্রত গ্রহণকারীকে সর্বপ্রথম নিঃসল্য হইতে হইবে। সল্য হইতেছে এইগুলি স্তম্ভ, কপটতা বা ঢং, ভোগ লালসা ও মিথ্যা দর্শন, সত্যের প্রতি শ্রদ্ধাহীনতা ও অসত্যের প্রতি আগ্রহ। দিগম্বরাচার্য গ্রহণের কেহ রাত্রি ভোজন ত্যাগকে ষষ্ঠ অনুব্রত বলেন। স্ত্রীলোক অনুব্রত ও মহাব্রত উভয়ই গ্রহণ করিতে পারে।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন জৈন স্ক্রিপ্টাস থেকে পাঠ আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন ভক্তিগীতি।

শুনলেন ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর। এবারে বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10টায় আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 10:20 লঘু যন্ত্র সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:20 আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব সংবাদ ইংরেজিতে রিলে করে শোনানো হবে। রাত 10:30 আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি এবং আবহাওয়ার বিজ্ঞপ্তি। রাত 10:35 আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর।

আকাশ পানি কৈলা শহর। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন রাগ ভৈরবীতে সেতার বাদন।

শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ভৈরবী রাগে সে তার বাঁধন শুনলেন। আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন ভক্তিগীতির অনুষ্ঠানে ভক্তিসুধায়, অনুরাধা পাড়োয়াল এবং হরিহরণের কণ্ঠে।

অনুরাধা পাটোয়াল এবং হরিহরণ এবং সহশিল্পীদের কণ্ঠে শুনলেন এই গানখানি। শুনছেন ভক্তিগীতি ভক্তিসুধা অনুষ্ঠানে। এবারের শিল্পী অনুরাধা পাটোয়াল এবং হরিহরণ।

0: শুনলেন ভক্তিগীতির অনুষ্ঠানে ভক্তিসুধা। অনুষ্ঠানে ভক্তিগীতি আকাশবাণী কৈলাসহর, এবারে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে
1: বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে লোকসভায় গতকাল পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেছে সরকার। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রি সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত কয়েকজন। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের হামলায় অন্তত 30 জন নিহত। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শটপাটে সোনা জিতেছেন, এই নিয়ে ভারতের পদক সংখ্যা হল 10। আজ সেই বিস্তারিত খবরে। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। বিহারের স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, 26 জুলাই সন্ধে 6টার আগে দাখিল করা সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ ও শোকজ নোটিশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি সূত্রে জানা গেছে, এ ব্যাপারে কাউকে গ্রেপ্তার অথবা আটক করা হলে তাকেও ছেড়ে দেওয়া হবে। অসমেও স্বরাষ্ট্র ও রাজনৈতিক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, রাজ্য সরকার তাদের বিরুদ্ধে আর কোনো আইনি ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল সভায় বিলটি পেশ করেন। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনের বেশ কিছু সংশোধন করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থান রাখা হয়েছে এই বিলে। মামলা তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চল কর্তৃপক্ষকে দৈনন্দিন শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে এই বিলে। সরকার খেলনা ক্ষেত্রের উন্নয়নে একটি টাস্ক ফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দপ্তর DPIIT আয়োজিত এক বৈঠকে একথা জানান। 2032 সালের মধ্যে ভারত যাতে আন্তর্জাতিক খেলনা বাজারে অন্তত 5% জায়গা করে নিতে পারে, টাস্ক ফোর্স সে ব্যাপারেও সহায়তা করবে। দেশের খেলনা শিল্পকে আন্তর্জাতিক শৃঙ্খলের সঙ্গে সুসমন্বিত করা, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি এবং কাজের পরিবেশ উন্নত ও সহজ করার মতো বিষয়গুলির ওপরেও আলোকপাত করবে এই টাস্ক ফোর্স। অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, ভারতে খেলনা শিল্পের উন্নয়নে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে দেশের অগ্রগতিকেই প্রতিফলিত করে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক গুণমান, অভ্যন্তরীণ উৎপাদন ব্যবস্থা আরও প্রসারিত করার ওপর মন্ত্রী সংশ্লিষ্ট শিল্পোদ্যোগীদের আহ্বান জানান। ভারতের খেলনার ব্র্যান্ডগুলিকে আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দানের লক্ষ্যে উদ্ভাবন, নকশা, গুণগত মানোন্নয়ন এবং দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণের ওপরেও জোর দেন তিনি। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। এর আগে গত 21 তারিখের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভবিষ্যতে পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে সমন্বিত পদক্ষেপের আহ্বান জানান।

পরীক্ষার প্রশ্ন ফাঁস কাণ্ডের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলেও তিনি জানান। কেন্দ্র আগামী মাসের 25 তারিখ থেকে ইনস্টাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আনতে চলেছে। সমাজ মাধ্যমে প্রকাশিত এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়ো বলে সরকার স্পষ্ট জানিয়েছে। প্রেস ইনফরমেশন ব্যুরো PIB-র ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ধরনের খবরের কোনো সারবত্তা নেই, সরকার কখনোই এই ধরনের কোনো ঘোষণাও করেনি। সঠিক তথ্যের জন্য শুধুমাত্র বিশ্বস্ত সরকারি সূত্রের ওপর আস্থা রাখার জন্য PIB-র পক্ষে নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্কাইরুট এয়ারোস্পেসের পবন চন্দনা এবং নাগা ভারত ডাকার সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, বিক্রম-1 রকেটের সাফল্য নিয়ে তাঁদের কথা হয়েছে। প্রধানমন্ত্রীকে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেছেন তারা। মহাকাশ ক্ষেত্রে বেসরকারি উদ্যোগকে উৎসাহ দানের ওপর জোর দেন তিনি। আজকের প্রসঙ্গের এবারের বিষয় অভিন্ন দেওয়ানি বিধি। রাজ্য সরকারের অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিল পর্যালোচনায় গঠিত বিশেষ কমিটির অন্যতম সদস্য এবং কলকাতা হাইকোর্টের আইনজীবী ওসমান মল্লিকের সঙ্গে কথা বলেছেন কাশফিন নাহার। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। চীন সফররত বিদেশ সচিব বিক্রম মিশ্রী সেদেশের উপবিদেশ মন্ত্রী হুয়া চুনিয়াং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বেইজিংয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের সমস্ত দিক নিয়ে কথা বলেছেন তাঁরা। বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তাদের আলোচনা হয়েছে। চীনে ভারতীয় দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী দুপক্ষই ভারত চীন সীমান্ত এলাকায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে সহমত হয়েছেন। এর আগে শ্রী মিশ্রী বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স CPPCC-র চতুর্দশ জাতীয় কমিটির উপমহাসচিবের সঙ্গে বৈঠকে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে আলোচনা করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে প্রথম পর্যায়ের বিধানসভা নির্বাচনকে ঘিরে ব্যাপক হিংসার ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আহত আরও বেশ কয়েকজন। পিপলস পার্টি PPP জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ গোষ্ঠীর সমর্থকদের গুলি চালনায় তাদের কর্মী মুক্তার ইউনুস প্রাণ হারিয়েছেন, আহত আরও কমপক্ষে 2 জন। PPP চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি এই ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। প্রাথমিকভাবে এই নির্বাচন এক দফায় হওয়ার কথা থাকলেও পরে তা 3 দফায় করার কথা ঘোষণা করা হয়। গতকাল ছিল প্রথম দফা, শেষ দফার ভোট নেওয়া হবে আগামী 10ই আগস্ট। PPP ও PMLN একে অপরের বিরুদ্ধে ভোটে কারচুপি ও হিংসায় জড়িত থাকার অভিযোগ এনেছে। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ ব্যাহতও হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক ইনসাফ PTI এই ভোট বয় কট করে। অন্যদিকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি JAAC-র ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় তারা ভোটে দাঁড়াতে পারেননি। PTI দাবি করেছে, গত মাসে JAAC-র বিক্ষোভ ও হিংসাত্মক ঘটনায় শতাধিক মানুষ প্রাণ হারান, এর ফলে প্রায় 50 দিন পাক অধিকৃত জম্মু কাশ্মীরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়। উল্লেখ্য, JAAC শরণার্থীদের 12টি আসন তুলে দেওয়ার পক্ষে দাবি জানিয়ে আসছে। কর্তৃপক্ষ অবশ্য সেই দাবি অস্বীকার করেছে। নাইজেরিয়ার কাদুনায় বন্দুকবাজের গুলিতে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। সিভিল সোসাইটি সংগঠন সাউদার্ন কাদুনা পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের চেয়ারম্যান ডেরেক ক্রিস্টোফার জানান, কাদুনার ন্যারিটন গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে, দুই নেতার মধ্যে এটি হবে 8ম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন পৌঁছেছেন। হোয়াইট হাউসে এই বৈঠক হবে, দুই নেতার মধ্যে এটি হবে অষ্টম বৈঠক। এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ইরান নিয়ে তাদের মধ্যে আলোচনা হবে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি গতকাল নবনিযুক্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সপ্তাহখানেক আগে বার্নহাম নতুন দায়িত্ব গ্রহণের পর এটি প্রথম কোনো বিদেশি নেতার সেদেশ সফর। বৈঠকের পর ফোর্টস মাউথে যাওয়ার পথে এক বিমান যাত্রায় প্রধানমন্ত্রী বার্নহাম ইউক্রেনের সম্পূর্ণ সমর্থনের কথা জানান। উভয় নেতা গুরুত্বপূর্ণ পরিকাঠামোর ওপর রুশ ক্ষেপণাস্ত্র হানা প্রতিরোধে গৃহীত বিভিন্ন ব্যবস্থা এবং যৌথ প্রতিরক্ষা উৎপাদন আরও প্রসারিত করার বিষয়ে আলাপ আলোচনা করেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উদযাপিত হচ্ছে। মানবজাতির কল্যাণের কথা মাথায় রেখে জল, জলাশয়, বনভূমি, মাটি, খনিজ সম্পদ ও বন্যপ্রাণীর মতো প্রাকৃতিক সম্পদ রক্ষা, বাস্তুতন্ত্রের বৈচিত্র্য বজায় রাখা সম্পর্কে জনসচেতনতার প্রসার ঘটানোই দিনটি পালনের মূল লক্ষ্য। আজ বিশ্ব হেপাটাইটিস দিবস, নানা সচেতনতামূলক প্রচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি পালিত হচ্ছে। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ ছত্তিশগড়, ওড়িশা, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্য মহারাষ্ট্র, পাঞ্জাব, দক্ষিণ কর্ণাটক, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং কর্ণাটক উপকূলের কিছু অংশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, অন্ধ্র উপকূল, পূর্ব রাজস্থান, গুজরাট, ঝাড়খণ্ড, কেরালা, মাহে, পশ্চিমবঙ্গ এবং সিকিমেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারতের শর্মিলা ধানকার কমনওয়েলথ গেমসে মহিলাদের শর্টপাট F57 ইভেন্টে সোনা জিতেছেন। এটি ভারতের দ্বিতীয় স্বর্ণপদক। পাঁচটি রূপ এবং তিনটি ব্রোঞ্জ সমেত ভারতের মোট পদক সংখ্যা এখন 10। কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্স বিভাগে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয় করে ইতিহাস সৃষ্টি করেছেন শর্মিলা। ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে ভাল্লুরি অজয়বাবু রূপ পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিহার ও অসম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সরকার খেলনা শিল্পের উন্নয়নে টাস্কফোর্স গঠনের কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, এরপরই স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং গতকাল লোকসভায় পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 পেশ করেন। এই সংশোধনী বিলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে কঠোর শাস্তি, যেমন 10 বছর পর্যন্ত কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষী সাব্যস্ত অপরাধীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান। মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য এ আইনে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশ দেওয়ার সংস্থান রয়েছে। অভিযোগপত্র দাখিলের তারিখ থেকে 3 মাসের মধ্যে বিচার কার্য শেষ করতে হবে। উল্লেখ্য, বিরোধীদের হট্টগোলের কারণে লোকসভা অধিবেশন আজ সকাল 11টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার আজ 3 দিনের রাজ্য সফরে আসছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা জানিয়েছেন, এই সফরে তিনি নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। আগামীকাল গোমতি জেলার উদয়পুরের রাজস্বী হলে বাল্যবিবাহ এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন শ্রীমতী রাহাতকার। পরদিন 30শে জুলাই তিনি আগরতলার মিলন চক্রে নারীদের হয়রানি রোধে আয়োজিত একটি সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেবেন। 2টি অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। খয়েরপুর পুরাতন হাভেলির ঐতিহ্যবাহী খাচ্চি মেলা উৎসবের আজ শেষ দিন। সন্ধ্যায় সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিধায়ক অভিষেক দেবরায়। গতকাল 6ষ্ঠ দিনে কৃষ্ণমালা ও হাভেলি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। আগামী 31শে জুলাই দক্ষিণ জেলা সফরে আসবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। তিনি শান্তির বাজার মহকুমার তৈকর্ম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে 63 লক্ষ টাকা ব্যয়ে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন। গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই খবর জানান দক্ষিণ ত্রিপুরার জেলাশাসক সাজ্জাদ পি। মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে জেলার জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা সভাও অনুষ্ঠিত হয়। রাজ্যে মাছ, ডিম, দুধ ও মাংসের উৎপাদন বাড়ানো ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে সরকার

সংস্কারের প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস। গতকাল কৈলাসহরের সার্কিট হাউসে মৎস্য প্রাণী সম্পদ বিকাশ এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে এক পর্যালোচনা বৈঠকে তিনি একথা বলেন। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলি জাতি কল্যাণ দপ্তরের অধিকর্তাগণ। বৈঠকে তিন দপ্তরের গৃহীত সরকারি কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। জাতীয় নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ পরিকাঠামো সুরক্ষা আরও শক্তিশালী করতে ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কোর গতকাল থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে কর্মরত সিআইএসএফ জওয়ানদের জন্য দু সপ্তাহের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এই প্রশিক্ষণে ভারতীয় সেনাবাহিনীর অভিজ্ঞ প্রশিক্ষকরা সিআইএসএফ জওয়ানদের আধুনিক নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশিক্ষণ দেবেন। মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযানের দ্বিতীয় পর্যায়ে কমলপুর মহকুমার মরাছড়া হাইস্কুলে গতকাল অনুষ্ঠিত হয়েছে মেগা স্বাস্থ্য শিবির। শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এদিকে গতকাল পোয়াংবাড়ি ব্লকের টাক্কা আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আয়োজিত স্বাস্থ্য শিবিরে 107 জনকে স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে গতকাল দক্ষিণ জেলার মুহুরিপুরে হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরা মুহুরিপুর শাখার উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে মুহুরিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডাক্তার রাকেশ চৌধুরী উপস্থিত ছিলেন। গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতীয় ভার উত্তোলক জ্ঞানেশ্বরী যাদব মহিলাদের 53 কেজি বিভাগে রৌপ্য পদক জিতেছেন। জ্ঞানেশ্বরী স্ল্যাচ বিভাগে 88 কেজি এবং ক্লিন অ্যান্ড জার্ক বিভাগে 111 কেজি তুলে মোট 199 কেজি উত্তোলন করেন। এর আগে ভারতের মীরাবাই চানু এই গেমসে দেশের জন্য প্রথম স্বর্ণপদক জয় করেন। একটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ সহ ভারতের পদক সংখ্যা এখন 5টি। এদিকে টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই ভারত পুরুষ ও মহিলা উভয় দলগত ইভেন্টে 3-0 ব্যবধানে দাপুটে জয় দিয়ে তাদের অভিযান শুরু করেছে। টিএফএ পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকালের খেলায় ত্রিবেণী সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ত্রিবেণী সংঘ 4-0 গোলে মৌচাক ক্লাবকে হারিয়ে দেয়। বিজয়ী দলের লালমিঙ্গা জুয়ালা হ্যাট্রিক সহ একাই 4টি গোল করেন। আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা একক তুমাপুরীয় বিনতা দেববর্মা বসংবরী কমিশনের চেয়ারপারসন বিজয় কিশোর রাহাওয়াটকর তিনি থামনিপাকে হাস্তেও বেড়াই না ফায়েন হাস্তে বরী কমিশনের চেয়ারপারসন জর্না দেববর্মা শাখা ও বেড়াইফ্রু বরীতেই চেরাই হামক্রাইনি গ্রংজা কবং মা সামুং বতাঙ্গ মানজাকান বুসকাং শাল নৈচি চুকুও গুমটি জেলানি উদয়পুরনি রাজশ্রী হল জেরাই নো কাইমা নো তুই হজা ক্লাইমুংনি পান্ডা কাশাও মুচাংজক রাহতকর মানজাগান তেইনি সালব আগরতলানি মিলন চক্র ব্রীরক ন সাতকিতক ক্লাইজাক মানকা সোনা ও তুই হজা ক্লাইমুংনি সামংবতাং কাশাও মানজাগান পান্ডা কায় ন হদা হামক্রাই তেই হদারং মন্ত্রী টিঙ্কু রায় মানজাগানি ককতঙ্গ সেবক লুকু কক সিল চামুং তেই পেনশন বেচেপনি মন্ত্রী ইয়াকচু ডক্টর জিতেন্দ্র সিং মিয়া লোকসভা ও পাবলিক এক্সামিনেশন অ্যামেন্ডমেন্ট বিল নেশাই নিচি দেখন পেশ খাইকা ও স্নাভির মা বিল কিসাশেখ নাংকুকমা গনাং খবজাখা আরো নিবিশিং তঙ্গ বিশি চি জরা আলংনগ খক চি রেজাক জরা দন দি রেজাক তাই খার্তা গনাং রকনি সম্পত্তি নাহারনা আকর দরবারকন ডাক্তি ন সরাই সরাই খ্লাইনা বাকে ও কেরংন যত হাস্তে হাপাং তাই কেন্দ্র বাই নাইকল জাকা আমচাইরক আইলারিদা ফার্স্ট ট্রেক দরবা আচুকনানি দাগিনানি রায়দা তনিজাখা আরো তে বসাকা থানা ও এফিআর খ্লাইজাকমানি তালনিনি বিশিঙ্গন খার্তা গনাং রকন আমজকই নাংসুকনানি নাই নাই কক্সিল চা মুংনি তাল থামনি বিশৃঙ্গ নরবানক নিয়ে সামং

0: আইরিনা নাংসুকানো কেবেংনাই রোগনি কেচেমেচে অংমাবাই লোকসভা অধিবেশন তিনি ফুং দামচি সাজরা মুথাক তনিজাখা খয়ারপুরনি কচাম হাবেলি ও শিরিশি তিনি সিমি অঙ্গি ফাইমানি চিব্রী তের তিনি পাইথাক সাল সানজানি পাইথাক সালনি পান্ডা ও মানজাকানো এমএলএ অভিষেক দেবরায় মিয়া সালদকনি সালো কৃষ্ণমালা তেই হাবেলিনি দাংস ও হুকুমু পান্ডা অংখা ও জুলাই তালনি বুসকাং সাল থামচি সাও দক্ষিণ জেলা ও থাঙ্গানো হাস্তানী মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা শান্তির বাজার মহকুমানী তৈকর্ম রেমসিনী রিংনকি নকলা ও সংসাজা পান্ডা ও মানজাকি খক দকচি থাম রাশাই রাংমারি সুবাই জুদা জুদা হামক্রাই গনাং তাংবুতাংনি গুণালা কায়ানো মিয়া মিলুনিয়া সার্কেট হাউস ও ককতুমা থুমনা রোগনি পান্ডা ও অকক্তুম রেখা দক্ষিণ হাস্টে জেলা নাইকলফাং সাজাত পি হাস্টেও আ তক্তৈ দুটেই মুই হানবাং রা তৈ কামি আমচাইও রং থং রাগ খাইনানো নাহারে হাস্টে হাফাং সাকথারী সামুং তাঙ্গি তঙ্গুহনি সাকা মালমাতা হামক্রাই নাইখুংনি মন্ত্রী সুদাংশু দাস মিয়া কৈলাসহরনি সার্কেট হাউস আ মালমাতা হামক্রাই নাইখুংনি সামুং হুমুং নতৈ সংযাজা কগলাম পান্ডাও ব অকক সাকা আর মানজাকা উনুকুতি জেলা পরিষদনি কাসকো অমলেন্দু দাস আ মালমাতা হামক্রাই তৈ তপশিলী বসং হামক্রাইনি নাইখুংনি তাংফাংসং মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য সামুংবুতাংনি অঙ্গে কমলপুর মহকুমানী মরাছড়া হাইস্কুল মিয়া সাকামনি শিবির কাছে সংযোজাখা আর মাগানা সাকাম যোগে বিথিবরাই বাকজাখা তে বাইশাবুখাক মিয়া পোয়াংবাড়ি ব্লকনি টাক্কা আয়ুষ্মান আরোগ্য ব সংযোজাক সাকামনি শিবির খরক সারা স্নি লুকুরকনি সাকাম যোগে নাইজাখা তে বিথিবরাই বাকজাখা বসং নাইমথাংতে নাংকুকমা গনাং বেখ্রেপ নাইমথাঙ্গো তেব ক্রাক খাইনা বাকে ভারতনি সেঙ্করাগ স্পিয়ারকুর মিয়ানি সিমি আগরতলানি মহারাজা বীর বিক্রম বীরকুংখলা ও সামুংবুতাংনি বিশিংতে সিআইএফএস জওয়ান রকনি বাকে হাতি বারনি বাকে আলাইদা ফুরুংমুং সামুংবুতাং চেঙ্গি রাজাখা গ্লাসু ও সংযোজা কমনওয়েলথ গেমস ভারতনি ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব ব্রীরকনি শের বাচি থাম বেদেগো রূপভাই মানখা জ্ঞানেশ্বরী স্নেচ বেদেগো শের চারচি চার তেই ক্লিন এন্ড জার্ক বেদেগো শের সারা চিসা তিশাখা বেবাগে সারা চুকু চি চুকু তিশাখা আবনি সিকাং ভারতনি মীরাবাই চান ও হাক্তনি অঙ্গি পুইলা রাংচাকনি মেডেল মানখা কাইছা রাংচাক কাইথাম রুকফাই তেই কাইশা ব্রুন্স নখবই ভারত তাবুসুজরা বেবাগে কাইবা মেডেল মানখা ইয়াঙ্গো টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ কাহাম সাই ভারতনি চেলাতে ব্রী বদল দলনি থংমুঙ্গ থাম বুক চা ফেলাইমুংবাই ডাপুটো কপলাই বুসকাং দাম নই চিবলিও হাস্তেও কিছু সুখ হাঙ্কর ফেরাঙ্কগে ওয়াতেই ওয়াইমানুহিনী হজাকমুং রেখা নবার তৈবার নাইখুং তিনি সালনি তুংমারি সাকাও থামচি বা ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনিও টঙ্গানো আগরতলাও তিনি আইচুক বোখাগ খামানি তুংমারি টংমানি নৈচি দক দশমিক দক ডিগ্রি সেলসিয়াস ককতমা তাবংনি বাকে অরণ্য পাইখ্যা উলনি ককতমা আওয়াই অঙ্গানো সানজা দামসিনী তামই সতি ব্রেজি পাও
1: আকাশবাণীর কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত সঞ্জিদা খাতুন।

আকাশবাণীর দিল্লি এবং শিলং কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারেই শুনবেন আধুনিক গান শিল্পী রূপঙ্কর এবং পায়েল।

আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

এতক্ষণ শুনছিলেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে লাইভ ফোন ইন সুরের বেলা। এই সময়টাতে যে যেখানে বসে অনুষ্ঠান শুনছেন, কাছের এবং দূরের সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, সেই সাথে আমন্ত্রণ আজকের সুরের বেলাতে। আশা করি সবাই ভালো আছেন। তো আর কথা নয়, দেরি নয়, যাচ্ছি আসরের দিকে। সবাই হাতে ফোন নিন এবং ডায়াল করুন 0384295192 এই নম্বরে। শুনুন পছন্দের গান।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: নমস্কার।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন।
0: হ্যাঁ, মোটামুটি ভালো আছি।
1: তো আজকে আমাকে রবি ঠাকুরের একখানা গান শুনিয়ে দিন।
0: হ্যাঁ, কোন গানটা?
1: রবি ঠাকুরের একখানা অ্যালবাম রয়েছে, অ্যালবামটির নাম হচ্ছে অনুভব, আর গানটা হচ্ছে আমি পথ ভোলা এক পথিক এসেছি। তো এই গানটা অনেক শিল্পী গেয়েছেন, আপনি আমাকে শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনিয়ে দিলে খুব ভালো লাগবে। আর
0: আচ্ছা,
1: আর গানটির সুর রূপ রবি ঠাকুর দিয়েছেন।
0: শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনতে চেয়েছেন নাকি? শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে?
1: হ্যাঁ, শ্রীকুমার
0: আচ্ছা,
1: আমার ভীষণ প্রিয় শিল্পী, খুব ভালো লাগে ওনার গান শুনতে।
0: আচ্ছা।
1: শুনেছেন দাদা?
0: হুম,
1: আর এই গানটা আপনাকে শোনাবো, আর কমলপুর থেকে রয়েছেন নিরঞ্জন গোস্বামী মহাশয়, রয়েছেন বরুণ ভাই, শ্যামলী সিনহা, পিন্টু সিনহা, রাজেন্দ্র ভাই পেচাতল থেকে, আসাম থেকে জহরলাল বর্মন মহাশয়, প্রেমজিৎ চক্রবর্তী মহাশয়, আর ওয়েস্ট বেঙ্গল থেকে শুনবেন বাদল ভাই, ফলন ভাই, আর নেটওয়ার্কের সব বন্ধুরা শুনবেন।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। গান শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: নমস্কার।
0: নমস্কার।

0: সুরগুলো থেকে বলছি।
1: হ্যালো, নমস্কার স্যার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি উদয়পুর থেকে বলছি, দীপা রায়।
0: দীপা রায়। বলুন, কেমন আছেন?
1: হ্যাঁ, খুব ভালো আছি স্যার। আপনি কেমন আছেন?
0: মোটামুটি ভালো।
1: ওটা একদিন ট্রাই করার পর আজকে প্রথম আমার কল লেগেছে।
0: আজ প্রথম?
1: হ্যাঁ, আজ প্রথম।
0: আচ্ছা, তো কেমন লাগছে?
1: হ্যাঁ,
0: কেমন লাগছে আজকে প্রথম ফোন লাগার পর?
1: খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে।
0: আচ্ছা আচ্ছা, তো কি করেন আপনি?
1: আমি স্যার কিছু করি না, বাড়ি ঘরে থাকি।
0: আচ্ছা, তো বলুন কি গান শুনবেন?
1: আজকে আমি গান শুনবো, ছবির নাম স্বপ্ন নিয়ে। আর গানটা হলো, আমার চোখের পাতার স্বপ্ন নিয়ে লুকিয়ে আছো কেন।

0: আমি কয়েকজন বন্ধুদের নাম বলতে চাই।
1: হ্যাঁ হ্যাঁ বলুন।
0: হ্যাঁ, বিলোনী উত্তর সারসীমা থেকে বিশ্বজিৎ পাল, ধর্মনগর থেকে অবিনাশ তেলি, তারপর সঙ্গীতা দেবনাথ, বুলটি দাস, আশুতোষ দেবনাথ, তাদেরকে নিয়ে শুনবো।
1: আচ্ছা
0: আর যারা এই মুহূর্তে শুনছে সবাইকে নিয়ে শুনতে চাই।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান,
0: ঠিক
1: শুনতে
0: আছে,
1: থাকুন।
0: অনেক অনেক ধন্যবাদ।
1: হ্যাঁ, ধন্যবাদ ফোন করার জন্য, ভালো থাকবেন।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যালো, নমস্কার
1: নমস্কার।
0: নমস্কার সুনীলদা,
1: হ্যাঁ, কেমন আছেন বলুন।
0: আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হুম হুম
0: আমি শ্যামজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্যে হুগলি জেলা থেকে। প্রথমে আপনাকে নমস্কার এবং যারা আকাশবাণী কৈলাসবাস শুনছেন অনুষ্ঠান সবাইকে নমস্কার। আশা করি আপনি ভালো আছেন, সুস্থই আছেন। আর আমাদের দিকে তো বৃষ্টি দিয়েছিল, আবার বৃষ্টি বন্ধ, রোদ্র উঠে গেছে, নিশ্চয়ই আপনাদের রকম শুনেছি।
1: হুম হুম
0: আর গান অবশ্যই শুনবা, গান শুনছি, সত্যি কথা বলতে গেলে খুব ভালো একটি অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে বিশেষ করে একজনের সঙ্গে আরেকজনের মানে সম্পর্ক বা ভাতৃত্ববোধ জাগিয়ে তুলে এই ছিল অনুষ্ঠান। এখন সেই অনুষ্ঠানে আরো ফোন করি, কথা বলি, অন্য বিষয় নিয়ে কথা বলি, আপনাদের সঙ্গে বাক করতে পারি, তাই ভালো লাগছে। আজকে আমাকে গান শুনিয়ে দেবেন, গানটি শুনবো আমাকে আজকে বিয়ের ফুল ছবি থেকে শুনিয়ে দিন গান।
1: বিয়ের ফুল। আচ্ছা,
0: যতই করো বাহানা, যতই বড় না না না, বিয়ের ফুল ছবি করে দিন, বুঝবে বিয়ের বাজে। আচ্ছা মির্জা, এখনো পর্যন্ত বিয়ে করতে পারলাম না আমি, বিয়ে করলে আপনাদেরকে বলবো আসার জন্য,
1: আচ্ছা আচ্ছা,
0: আপনারা আসবেন। আমি একটা লাইনে করতে পারছেন না, তো মানে অবস্থা চলছে, মানে একটা সংকট চলছে সত্যি কথা বলতে গেলে। আসলে জানি না কেন, আর সবাই বলেন যে জন্ম মৃত্যু গ্রহ নাকি ঈশ্বরের হাতে, বিদায়টা কি করবেন দেখি। আর আজকে আমি দু চারজনের নাম বলবো অনুষ্ঠান, আর বিশেষ করে আজকের দিনটি আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। আমাদের অসমের বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী দেশ ভক্ত তরুণরাম ফুকনের আজকে মৃত্যুবার্ষিকী। আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে আমরা তরুণরাম ফুকনের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এবং আজকে একটি দিবস রয়েছে, দিবসটি হচ্ছে হেপাটাইটিস দিবস। হেপাটাইটিস যেমন একটি মারাত্মক রোগ, সেই রোগ মানে আমরা হয়তো বা

0: বিশেষ করে সবসময় সচেতন থাকাটা আমাদের অত্যন্ত উচিত। বিশেষ করে বিশুদ্ধ জল খেতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে থাকতে হবে, তাহলে রোগকে আমরা আটকাতে পারবো এবং সেই সময় মতো যাতে টিকা গ্রহণ করতে পারি। অন্যান্য রোগের বিষয়ে নিয়ে আমরা চিন্তা করি, কিন্তু সেই রোগের বিষয়ে নিয়ে আমরা সেভাবে চিন্তা করি না, কিন্তু চিন্তা করাটা উচিত। সেটি একটি ভাইরাস জনিত একজন থেকে আরেকজনের শরীরের মধ্যে প্রবেশ করতে পারে। আর আজকে আপনাকে নিয়ে গান শুনতে কোনো মুদ্রা আপনার সঙ্গে আপনাকে শোনার জন্য অনুরোধ করছি। আর বিশেষ করে আমার যদি বিয়েতে দেখা যায়, আপনি একটু মানে দুপুরওয়ালার কাছে প্রার্থনা করবেন, সবাই করলে হয়তো কাজে লেগে যেতে পারে। তারপরে হচ্ছে অনুপ দা, যেমন দাস দা, লালন বরানি, তারপর বিশ্বজিৎ, বাদল কটিজাল, তারপর মোম্বালিকা কোটায়াজি, সেটুক কোটায়াজি, সঙ্গীত দেবনাথ মহাশয়া, অবিনাশ চলি মহাশয়, অবিনাশ চলি খুব একদম ভালো শিক্ষা, আর নীতিন চক্রবর্তী সজন বাবু, আর এই মুহূর্তে যারা শুনছেন সবাইকে নীতিন একজন একজন বলছি একজন দা, আপনি শুনে আসেন কি আপনি ফোন করতে পারছেন না একজন ধরে, এটা কি কি কেন আপনার বা অনুপ দাস কি আছেন, ফোন করুন, ডায়াল করুন, বুঝবে দেখবেন। আর
1: ঠিক আছে,
0: আমার জেলাঘাটর পড়া রমেশ পাত্র ডাঙ্গরিয়া শুনিব, ওনার লগত মুই অনুরোধ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।

0: হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ নমস্কার দেবেন্দুদা,
1: হ্যাঁ নমস্কার।
0: আমি ধর্মনগর থেকে অভিযোগ করি। কেমন আছেন?
1: আছি মোটামুটি ভালোই। আপনি কেমন আছেন?
0: হ্যাঁ আছি ভালোই। তো আজকে আমাকে একটা নজরুলগীতি শুনে দেন। গানটা হলো দূর দূত বাসী আশা আশা গ্রন্থে। আর আমার সাথে আছেন অনুপদা, আশুতোষদা, সঙ্গীতা দি, বুলটি দি, আসৎপা দি, প্রেমজিৎ দা, জহর দা, আর বিশ্বজিৎ ভাই, দীপা, আর রবীন্দ্র ভাই, সুশান্ত ভাই, আর রয়েছেন রান্ত ভাই, আর এই মুহূর্তে আরো বিভিন্ন রকম যারা শুনছেন, বিশাখা দাস, সবাইকে নিয়ে শুনবো আপনি শুনবেন।
1: আচ্ছা আচ্ছা, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান, শুনুন, ভালো থাকবেন।
0: ঠিক আছে দাদা, নমস্কার।
1: নমস্কার।

0: হ্যালো,
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হ্যালো,
0: হ্যালো বলুন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ একটু একটু শুনতে পাচ্ছি।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মা।
0: হুম হুম
1: তো গতদিন আপনাকে মিস করেছি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আর পাওয়া গেল না লাইন। যাই হোক, আজকে পেয়েছি, বেশ ভালোই লাগছে। অনেক দিন পর কিন্তু আপনার সাথে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো ভালো আছেন তো আপনি?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালোই আছি,
0: আচ্ছা
1: ভালোই
0: আচ্ছা।
1: আছি। তো আজকে আমাকে কি স্বর্ণযুগের একটি গান শুনিয়ে দেবেন? 1977-এ মুক্তিপ্রাপ্ত আনন্দ আশ্রম ছায়াছবিতে কি কিশোর দার কণ্ঠ পৃথিবী বদলে গেছে যা দেখে নতুন লাগে। মহান গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা সেই গানটি মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার ও শিল্পী, মহান শিল্পী শ্যামল মিত্র। বাংলা চলচ্চিত্র জগতের মহানায়ক উত্তম কুমার হলেন

0: একজন কিংবদন্তি নক্ষত্র। প্রেক্ষাপটগুলিতে সাদা কালো পর্দায় অভিনয় করে জাদুর পড়শি বাংলা চিত্রকে এক আলাদা মাত্রায় পৌঁছে দিয়েছিলেন উত্তম কুমার। তাই ওনার গতদিন ওনার প্রয়াণ দিবস ছিল 24 জুলাই, তো আজকে ওনাকে গানের মধ্য দিয়ে স্মরণ করছি। আর সেই গানটি শুনব, আমাদের সঙ্গীত প্রিয় কয়েকজন শ্রোতা বন্ধুরা রয়েছেন, আশুতোষ বাবু রয়েছেন কৈলাসহর থেকে, ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন করিমগঞ্জ থেকে, বোন বল্টি দাস, অঙ্গিতা দেবনাথ রয়েছে বোন, ভাই অবিনাশ রয়েছে সঙ্গে, সবাইকে নিয়ে শুনব।
1: ঠিক আছে, ভালো
0: থাকবেন।
1: থাকুন,
0: হ্যাঁ ভালো থাকুন আপনারা সবাই, রাখছি, নমস্কার।
1: হ্যাঁ, নমস্কার।

0: হ্যালো, নমস্কার স্যার, আমি রাজেন্দ্র, আপনাকে
1: হ্যাঁ, একটু জুড়ে বলুন,
0: নাম দিতে বলুন।
1: একটু জুড়ে বলুন, কিছু শুনতে পাইনি।
0: জীবনের নাম যদি রাখা হয় বলবো, এখানকার নিয়ে দেবেন আর
1: আচ্ছা,
0: যারা নিয়েছেন ওই কাঙ্গার হাতে শুনলেন, তরুণ লোকের শুনলেন, রবীন্দ্রনাথ, ছেলে দাদা, দাঁত বোন, আমার দাদা, বরুণচন্দ্র দাদা, আর শুনবেন মাসিককে শুনবেন, মল্লিকা বোন, জীবন শুনবেন, তার সবার সঙ্গে তারা বাজে বলেছেন, তাদের সঙ্গে শুনবেন লাগি। নমস্কার,
1: হুম হুম নমস্কার।
0: নমস্কার।

0: हेलो।
1: नमस्कार बाबा जी। अरे
0: नमस्कार।
1: মন গুছানো নেই তো তোমার মুড কেমন বলছি।
0: চিনতে পেরেছি, কেমন আছেন?
1: সকল শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আপনাকেও রইল। অনেক চেষ্টার পর বোধ হয় 70-80 বার

0: তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, আপনাকেও রইল। অনেক চেষ্টার পর বোধ হয় 70-80 বার চেষ্টা করছি, তারপরে ঢুকছে। ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ মোটামুটি ভালো আছি।
0: তো সকল শ্রোতাদেরকে নিয়ে একটা দুটো গান শুনবো আজকে, লোকগীতি শুনবো। লোকগীতিটা সঞ্জিত মন্ডলের কণ্ঠে অথবা খুশরু গোপালের কণ্ঠে। ও বন্ধু তোমারও লাগিয়া রে সদা জানামার কান্দে, জানো বন্ধু কালিয়া। এখানে তো আছে কি? অবশ্যই আছে,
1: দেখছি।
0: তোমারও লাগিয়া রে সদা প্রাণ আমার আনন্দে, বন্ধু রে কেন বন্ধু
1: হবে
0: হবে নাকি?
1: হ্যাঁ
0: ধন্যবাদ আপনাকে, সকল শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। নমস্কার।
1: নমস্কার আপনাকে।

0: দাদা দাদাভাই,
1: নমস্কার।
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: কেমন আছেন?
0: না দাদা ভাই, ভালো না, 3 দিন থেকে ফোন পাই না,
1: আচ্ছা আচ্ছা,
0: অনেক কষ্ট করে এখন পাইলাম দাদা ভাই। তো দাদা ভাই, আমি একটি বাংলা ছায়াছবি গান শুনবো, ছবির নাম তুফান, যতবার দেখি মারবো।
1: দেখছি।
0: লতাজির কণ্ঠে দাদা ভাই। দাদা ভাই, আপনি কেমন আছেন?
1: মোটামুটি ভালো আছি।
0: আমার সঙ্গে শুনবেন আশুতোষ দাদা ভাই, অবিনাশ ভাই, পিন্টু ভাই, জওহরলাল দাদা ভাই, লালন ভাই, বাদল ভাই, দাদা ভাই আপনিও শুনবেন।
1: তো 3 দিন পর লাইনটা পেয়ে মন ভালো হয়ে গেছে নাকি?
0: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, খুব
1: আচ্ছা
0: ভালো
1: আচ্ছা,
0: হয়ে গেছে আর খুব ভালো আছি।
1: তাহলে ভালো মন নিয়ে গানটা শুনুন, পাঠিয়ে দিচ্ছি।
0: নমস্কার দাদা
1: হ্যাঁ
0: ভাই, ভালো
1: নমস্কার।
0: থাকেন।

0: হ্যালো,
1: হ্যালো।
0: আমি মোহাম্মদ আকসাদুর রহমান কথা বলছিলাম, ধুবড়ি আসাম থেকে।
1: আসাদুর রহমান।
0: হ্যালো,
1: হুম
0: আমি বলিদান ছবি থেকে গান শুনতে চাই, কিশোর কুমারের কণ্ঠে। গানের শিরোনাম একে একে দুই, এই শিরোনামের গান।
1: দেখছি।
0: আমার সাথে আছে আমার আপু এবং আমার আম্মু।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
0: ঠিক আছে, তাহলে রাখো।

0: हेलो हेलो,
1: হ্যালো দাদা, নমস্কার।
0: নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি দাদা, আপনি ভালো আছেন?
0: হ্যাঁ বলো।
1: দাদাভাই, আমাকে গান শোনাবেন জীবন মরণ ছবি থেকে কি উপহার সাজিয়ে দেবো। শিল্পী হচ্ছেন কিশোর কুমার,
0: আচ্ছা,
1: আর এই গানের কথা লিখেছেন পুলক ব্যানার্জি, আর সুর দিয়েছেন অজয় দাস। আর আজকে সুখেন দাসের জন্মদিন, অভিনেতা সুখেন দাসের জন্মদিন। আর এই গানটা তাদেরকে নিয়ে শুনবো, বাদল খটিয়াল, প্রেমজিৎ চক্রবর্তী, দেবজিৎ দাস, আশুতোষ দেবনাথ, বুল্টি দিদি ভাই, কণিকা দিদি ভাই, সঙ্গীতা দিদি ভাই আছেন, বিশ্বজিৎ পাল, এবং এই মধ্যে যারা শুনছেন সকল বন্ধুকে নিয়ে শুনবো।
0: আচ্ছা আচ্ছা, সবার জন্য পাঠিয়ে দিচ্ছি গান, শুনতে থাকুন, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার ভাই, আপনিও ভালো থাকবেন।
0: নমস্কার।

0: হ্যালো,
1: হ্যালো
0: হ্যাঁ, কে বলছেন?
1: হ্যালো,
0: হ্যাঁ, একটু জোরে বলুন।
1: আমি পিন্টু সিং আপনি জানলাম থেকে
0: হ্যাঁ, একটু জোরে বলুন।
1: আমি একটা গান শুনবে
0: কোন গানটা?
1: বালু তোরে
0: হ্যাঁ,
1: সেই আটা বাড়ি কেলা করবে তো না, বালু তোরে
0: বুঝতে পারিনি,
1: হবে কথা,
0: বুঝতে পারিনি, একটু জোরে বলুন।
1: আট হাজার বাজি খেলা গর বেতনার বালু তোরে হবে কথা।
0: দেখছি
1: আমার সঙ্গে আছে সঞ্জয় বুদা আর বুলকি দাস আর সঙ্গীতা বুদি আর শ্যামলী সিনহা আর আর বুলজি দাস আর শ্যামলী সিনহা সবাই মিলে গান শুনবো,
0: আচ্ছা।
1: শুনবেন?
0: ঠিক আছে, শুনুন গান।

এই গানটির সাথেই শেষ হলো লাইভ ফোন ইন সুরের বেলা। শ্রোতা বন্ধুরা, কথা হবে আগামী সুরের বেলা অনুষ্ঠানে। ততক্ষণে সকলে সুস্থ, সুন্দর এবং ভালো থাকার প্রত্যাশায় আজকের আসর থেকে বিদায় নিচ্ছি। নমস্কার। এতক্ষণ শুনছিলেন লাইভ ফোন ইন সুরের বেলা, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাসহর, এবারে জেনে দিয়েছি আমাদের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

12:05 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। নজরুল গীতি 12:30, বেলা 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সম্প্রচারিত হবে। 1:05 ছায়াগীত অনুষ্ঠানে শুনবেন বাংলা ছবির গান। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে 1:30। 1:40 শুনবেন আধুনিক গান। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে বেলা 2টায়। 2:15 শুনবেন লোকগীতি। মনসা মঙ্গল 2:30। 3টে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ। এর অববাহিকা পরে শুনবেন মুম্বই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

চারটা বেজে 20 মিনিটে এমপ্লয়মেন্ট নিউজ দিল্লি কেন্দ্রের, এরপরই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় গড় গৃহস্থী, 6:30 মিনিটে মনসা মঙ্গল।

সন্ধ্যা 7টায় আগরতলা কেন্দ্রের ককপরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। আগরতলা কেন্দ্রের ককপরক স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে শুনবেন 7:45 এবং 7:55। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা বয়েজ মেইল অনুষ্ঠান গেতবাহার। 8:30 নটায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে। 9:15 শুনবেন গাজল। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ সম্প্রচারিত হবে। লাইট ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনবেন 10:10। 10:20 দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, সঙ্গে শুনবেন আবহাওয়া বার্তা। আমাদের চলতি অধিবেশনের সমাপ্তি 10:35। শ্রোতা বন্ধুরা শুনলেন অনুষ্ঠান পরিচিতি আকাশবাণী কৈলাসহর।

অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। আমাদের অনুষ্ঠান মেলায় এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। শিল্পী চন্দনা সেনগুপ্তা।

শুনলেন রবীন্দ্র সঙ্গীত। শিল্পী ছিলেন চন্দনা সেনগুপ্ত। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন নজরুল গীতি। আসলে শিল্পী কাবেরী গুপ্তা।

নজরুল গীতি শুনলেন, শিল্পী ছিলেন কাবেরী গুপ্তা। শ্রোতা বন্ধুরা, এবারে দিলি কুরি শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ।

আশা ভোঁসলের কণ্ঠে শুনলেন জয় পরাজয় ছবির গান। এরই সাথে শেষ হল বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি আকাশবাণী কৈলাসহর। এবার রিলে করে শোনা হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হরিহট্টগুলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। সংসদে এনডিএ জোটের সাপ্তাহিক মঙ্গল মিলন বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে তৈরি নতুন দলের সদস্যরা উপস্থিত ছিলেন। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শট পাটে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। নিট নিয়ে পরীক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ি অভিযোগের বিরোধীদের তুমুল হৈহট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা দুটো পর্যন্ত মুলতুবি হয়ে গেছে।

0: অমৃতসর থেকে প্রতিদিন দুটি ইজি কানেক্ট বিমান চালু হলো। এয়ার ইন্ডিয়ার এই উড়ানগুলিতে যাত্রীদের নির্বিঘ্ন যাত্রার জন্য যাত্রা শুরুর আগে ও ট্রানজিট সংক্রান্ত কিছু প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এর মধ্যে ভারতীয় নাগরিকদের জন্য ডিজি যাত্রার নিবন্ধন বাধ্যতামূলক। দেশের খেলনা শিল্পকে বিশ্বমানের কোলে তোলা এবং দেশীয় উৎপাদনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকার জাতীয় খেলনা পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নিয়ে চলেছে। সরকারের উদ্যোগে বিভিন্ন মন্ত্রক, শিল্প সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ও স্টার্ট আপগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হচ্ছে। একটি প্রতিবেদন।
1: কেন্দ্রীয় সরকারের জাতীয় খেলনা কর্ম পরিকল্পনা বা ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর টয়েজ এর লক্ষ্যই হল ভারতকে একটি বৈশ্বিক খেলনা উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ, মানসম্পন্ন এবং শিক্ষামূলক খেলনার উৎপাদন বৃদ্ধি করা। দেশে খেলনা শিল্পের প্রসার নিয়ে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপ, বিশেষ করে বিআইএস সার্টিফিকেট ব্যবস্থাকে স্বাগত জানিয়েছেন ভারত টয়েজ অ্যাসোসিয়েশনের সহসভাপতি ব্রিজেশ রানিলাওয়ালা।
2: যদি লোকালি প্রোডিউস কস্টলি হয় ইম্পোর্ট থেকে, তো ওরা এখানে কেমনি তৈরি করবে আর কেমনি বিক্রি করবে আর কাকে বিক্রি করবে। টু মেক পিপল অ্যাওয়ার, গভর্নমেন্ট বিআইএস সার্টিফিকেট ইন্ট্রোডিউস করলো যাতে সব খেলনাগুলো একই পরিমাণে বিক্রি হয়। যেই মুহূর্তে এটা করা হলো, সেই মুহূর্তেই আমাদের লোকাল প্রোডাক্টটা সস্তা হয়ে গেল। এই জিনিসটাই পাবলিককে অ্যাওয়ার করানো গভর্নমেন্টের উদ্দেশ্য, কি ভাই আর লোকাল ইজ অলওয়েজ গুড, দি বেস্ট এন্ড দ্য বেস্ট প্রাইস।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: হিমাচল প্রদেশের চাম্বা জেলায় ডালহৌসি মহকুমার লাহাড এলাকায় গাড়ি দুর্ঘটনায় 3 মাসের এক শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী গাড়িটি জাতীয় সড়ক থেকে প্রায় 400 মিটার গভীর এক খাদে পড়ে যায়। নিহতরা সকলেই চাম্বা জেলার, তারা চণ্ডীগড় থেকে ফিরছিলেন। ভারতের আবহাওয়া দপ্তর IMD ছত্তিশগড় ও ওড়িশায় আজ অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও অতিপ্রবল বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করেছে। এছাড়াও দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন উত্তর পূর্ব ভারত, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কোঙ্কন, গোয়া, গুজরাট ও পশ্চিমবঙ্গ এবং বিদর্ভের বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে। গ্লাসগো কমনওয়েলথ ক্রীড়া প্রতিযোগিতায় ভারতের প্যারা অ্যাথলেট শর্মিলা ধানকার মহিলাদের শটপাটে সোনা জিতেছেন। শর্মিলা কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম প্যারা অ্যাথলেটিক্স স্বর্ণপদক বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন। এর ফলে এই প্রতিযোগিতায় প্যারা অ্যাথলেটিক্স ইভেন্টে পদক জয়ের জন্য ভারতের 20 বছরের অপেক্ষার অবসান ঘটল। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। নিট পরীক্ষা নিয়ে পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনের সময় পুলিশি বাড়াবাড়ির অভিযোগে বিরোধীদের তুমুল হই হট্টগোলের কারণে সংসদের উভয় সভার অধিবেশন বেলা 2 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হল, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
3: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রীয় বাংলা সংবাদ। শ্রোতা বন্ধুরা, এবার শুনবেন আধুনিক গান, শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য।

ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন আধুনিক গান। শ্রোতা বন্ধুরা, এবারে রিলি করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্রের মিড ডে নিউজ।

শ্রোতা বন্ধুরা, শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন সমরেন্দ্র চট্টোপাধ্যায়। শেষ হল লোকগীতির আসর, আকাশবাণী কৈলাস শহর। অনুষ্ঠান শুনছেন 103.2 MHz আকাশবাণী কৈলাস শহর কেন্দ্র থেকে। এবারে শুনবেন মনসা মঙ্গল।

মনসা মঙ্গল গানের আজকের পর্ব বাণিজ্য খণ্ড, অংশগ্রহণে কৈলাসহর জগন্নাথপুরের জয়লক্ষ্মী দাস এবং সহশিল্পীরা।

0: মনসা মঙ্গল গান শুনলেন। অংশগ্রহণে ছিলেন কৈলাসহর জগন্নাথপুরের জয়লক্ষ্মী দাস, আদিত্য দেবনাথ, অর্পণ দাস, দীপেশ শব্দকর, সরস্বতী শীল, কৌশিক মালাকার এবং মায়ারানী দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসা মঙ্গলের পরের পর্ব ডিঙ্গা বন্ধন।
2: শুনলেন মনসা মঙ্গল, আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলাস শহর। কিছুক্ষণের মধ্যে রিলে করে শোনানো হয়েছে প্রথমে দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, এর অববাহিত পরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান।

सुनते कार्यक्रम तराने नए पुराने।

0: विविध भारती, हर पल साथ, हर पल खास।
1: बेचारा
2: भारत की आवाज, भारत का दिल, भारत का साथ।
0: सुबह की ताजगी से लेकर रात की खामोशी तक,
2: हर पल लीजिए संगीत का अनमोल।
3: এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি। সন্ধে 6টায় খড়গৃহস্থিতে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং এর অবহিত রয়েছে পরেই রয়েছে কৃষি আলোচনা। তারপর শুনতে পাবেন মনসা মঙ্গল গান। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। 8:30 ভয়েস মেল অনুষ্ঠান খিদবাহার। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন গজল। 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। বিভিন্ন বাদ্যযন্ত্রের লঘু সুর। 10:20 বিশ্ব সংবাদ রিলে কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের অধিবেশনের শান্তি অনুষ্ঠান সূচি।

আকাশ মানে কৈলা শহর, এখন এখন প্রথমে ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার, এবং পরে কিষাণ বাণীতে রয়েছে কৃষি আলোচনা, গবাদি পশুর যত্ন এই নিয়ে আলোচনা। আলোচনা করবেন পৃথ্বীশ চন্দ্র দেব।

0: শুরু হচ্ছে ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক প্রযোজিত অনুষ্ঠান কিষাণ বাণী।
1: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, সকলে মিলিয়া আপনারা পরিবার লইয়া সকলে নিশ্চয়ই বালা আসুন। তে আইজ আসর শুরু করি আর আসরে আজকে একজন দাদাবাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। দাদাবাবু নমস্কার।
2: নমস্কার।
1: আচ্ছা, তো আপনার পরিচয় খান দিলাউকা।
2: আমি রিটায়ার্ড এসিস্ট্যান্ট ডাইরেক্টর ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এবং ডিপার্টমেন্ট অফ এআরডিডি, তো আমি মানে ছয় বছর
1: কাজ করছি।
2: এই কারণে আমি এআরডিডি দপ্তরের যে পশু খাদ্য কিভাবে উৎপাদন করা হয়, কি কি প্রয়োজন, কেন করা হয়, এই সম্বন্ধে আমি মাঝে মধ্যে আলোচনা রাখি। আজকে এই সম্বন্ধে একটা আলোচনা রাখবো।
1: আচ্ছা আচ্ছা, তে খুব ভালো দাদাবাবু, আপনি এগ্রিকালচার আবার পশুর মানে হাসপাতাল নিয়েও বা পশুপালনের দপ্তরটা নিয়েও আসুন। আচ্ছা, বহুত কিছু জানার আছে আপনার কাছে, আজ কিটা বিষয় লই আলোচনা করব?
2: আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এই যে বর্ষা যে সিজনটা, এই সিজনে পশুদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে জিনিসটা দরকার হইলো খাদ্য, তার
1: অবশ্যই।
2: কিন্তু এখন দেখা যায় ওই সময়ে আমারও বাস্তব একটা অভিজ্ঞতা, যেহেতু এই দপ্তরে কাজ করেছি, বিভিন্ন কৃষকদের সাথে আলোচনা করেছি, তো এখন খাদ্যের তারে শুধু বলবে স্যার আমি তো খড়টা, আমরা খেয়ার বলি সিলেটি ভাষায়, খড়টা তো স্টক নাই স্যার আমার, যা সমস্যা। তো আমি বলি কি আপনারা কি খড়ই শুধু খাওয়ার নি, ওই এত উপায় নাই। তো আমি এই যে খড় যে কৃষকরা তো তার যে গরুদের খাওয়ায়, তো এইটা শুধু খড়ের ভিতরে পুষ্টিগুণ বলতে তেমন কিছু নাই। তো আমি আজ আমাদের পশুপালন দপ্তরের যে কৃষক বন্ধুগণ আছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা চিন্তা করবেন না, ওই খড়ের যে খাদ্যগুণ নাই বলছি বেশি, ওই খড়কে পুষ্টিকর খাদ্য আপনি অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি একটা সহজ একটা পদ্ধতি বলে দেব। তো এখন কি করবেন আপনি, মনে করেন আপনার একটা পাত্রতে বীজ 20 কেজি খড় নিবেন, এটা খড়টাকে 4 ইঞ্চি
1: কাটন লাগবে,
2: হ্যাঁ এটা কোনো ব্যাপার না। এটা এখন বর্তমান যুগে যারা পারে মেশিন আছে, মেশিনে এটা বলে ছাপার মেশিন, হ্যাঁ কাটার মেশিন, ওটাকে পিস পিস করে নেয়। আর এটা আমাদের পক্ষে সম্ভব, কৃষকরা তো এদের তা বর্ষাকালে যে সমনের সময় থাকে বিকালবেলা, উনি খড়কে 4 ইঞ্চি 5 ইঞ্চি করে পিস পিস করে নেবেন। তো পিস পিস করে 20 কেজি খড়কে উনি পিস পিস করে নিয়ে নিলেন। তারপর কি করবেন, একটা বালতিতে 10 লিটার জল নিবেন, 10 লিটার জলের মধ্যে 500 গ্রাম ইউরিয়া মিক্স করবেন। আমরা যে ইউরিয়া সারটা দিই, তো ওই ইউরিয়া ওই ওই খড়কে ওই যে ইউরিয়া মিশ্রিত যে জল, তো ওই জল দিয়ে আমরা ওই প্রক্রিয়াটা করব। তো আমরা কি করব, আমরা একটা পলিথিন শিট, একটা একটা সমতল একটা ফ্লোরের মধ্যে একটা পলিথিন শিট যা বাজারে পাওয়া যায়, এটার মধ্যে কোনো ছিদ্র থাকবে না। ওই

0: পলিথিন শিটটা আমরা যত্ন করে বিছিয়ে নিলাম। তারপর আমরা কি করব, আমরা একটা প্লাস্টিকের অনেক গামলা আছে, ওই গামলাতে আমি ওই যে বললাম 10 লিটার জল আর ইউরিয়া দিয়ে মিশিয়ে নিলাম। তো আমি কি করব এখন, ওই যে ফ্লোরের মধ্যে আমি বিছিয়ে নিলাম প্লাস্টিক পলিথিন শিটটা, এখন আমি প্রথমে ওই যে আমরা পিস পিস করে যে কেটেছিলাম যে
1: আচ্ছা
0: ওই যে খড়গুলা, ওইটা প্রথমে আমি, প্রথমে আমার 20 কেজি আছে, আমি প্রথমে 4 কেজি দেব, 4 কেজি বিছিয়ে দেবো। তারপর কি করব, ইউরিয়ার জলটা আমি 1 লিটার জল নিলাম, নিয়ে ওইটা ছিটিয়ে দিলাম।
1: আচ্ছা
0: তারপর আবার এরপরে নিলাম আরো 2 কেজি খের, আবার খেরটারে আবার ছিটিয়ে দেবো, দিয়ে মানে মানে মেলাই যাক ওই আর কি, মেলাই টেলিয়ে দিয়া তারপর আবার 1 লিটার জল দেবো, আবার এটাকে আমরা জল ছিটিয়ে দেবো, আবার পা দিয়ে পাড়িয়ে নেবো।
1: আচ্ছা
0: বলে পা দিয়ে কেন পাড়াবেন, ওই যে খেরটা এমনিতে এক বুঝা খের, যদি ওইটার ভিতরে অনেক বাতাস থাকে, শিশুরাও খেরের মধ্যে যখন খেলে দেখবেন জাম মাইরা ওরা নিজে
1: ঢুকে যায় গিয়া,
0: স্পঞ্জের মতো, এখানে অনেক বাতাস থাকে। তো আমি বলছি আমাদের বায়ু নিরুদ্ধ হতে হবে, বায়ু শূন্য হতে হবে, আমরা যে জিনিসটা বানাবো এখানে বায়ু থাকলে এটা কাজটা ভালো হবে না। তো ওইটাকে আমরা পা দিয়ে জল দেবো, এবারে পা দিয়ে চাপা দিলে এটা চাপা হয়ে যাবে, বায়ুটা
1: বার হয়ে যাবে।
0: তারপর আমরা এইভাবে ধাপে ধাপে আবার পরবর্তীতে আমি আবার 3-4 কেজি খেয়াল বিছিয়ে দেবো, আবার ওই জলটা দিয়ে আবার ছিটিয়ে দেবো, এইভাবে করে করে আমরা 20 কেজি খেরকে আমরা
1: এইভাবে
0: করে
1: মেলা।
0: এরপরে আমরা পা দিয়ে ওই জলটা দিয়ে তার পা দিয়ে মারিয়ে এরপরে আমরা ওইটা এমন ভাবে করবো যাতে সমস্ত বায়ুটা বেরিয়ে যায়।
1: আচ্ছা,
0: চাপিয়ে দিলাম তো আমরা,
1: যতবার খের দিমু ততবারও
0: ভালো করে চাপিয়ে একদম মানে। তারপর আমরা ওই
1: জলটা তো দাদা বাড়ই যাইব
0: না, ওই যে বললাম পলিতে যে সেটা বাড়িবে না, এটা ওই যে আমি জলটা ছিটিয়ে দেবো, খড়টা তো প্রথমে শুকনো ছিল, ওই শুকনা খড়টা এটা ওই যে চুষিয়া নেয় বলে অ্যাবজর্ব করে নিব।
1: আচ্ছা,
0: ওই খেয়ারটা মানে ওইটা তার শুকনা, একটা যদি আমরা শুকনা কাপড় রাখি আর ফ্লোরে জল থাকে তো ওই কাপড়টা তো জলটা শুষে নেবে, খেয়ারও ওইভাবে ওই পুরা জলটাকে ওই শিয়ে নিয়ে নিয়ে ওই অ্যাবজর্ব করে নেবে, মানে শুষে নেবে আর কি। ওইটা আমরা খাওয়া দিলেও খেয়ারটা বিস্ত, ওইটা তো এইটা বাইরে যেত না। হ্যাঁ, এটা ওই আস্তে আস্তে আমরা এই প্রক্রিয়াটা আমি বললাম যে না, এত তাড়াতাড়ি না, মানে আমরা খুব স্লোলি করবো আর কি।
1: এরপরে
0: চতুর্দিক থেকে ওই যে পলিথিনের শীতটা চতুর্দিক থেকে আমরা টাইনা নিয়ে আয়া করবো।
1: আচ্ছা,
0: হ্যাঁ, টাইনা নিয়ে আইয়া এরপরে এটা ভালো করে আবার ওইটাকে আবার টাইনা নিয়ে আসার পরেও আমি ভিতরে থাকবো, কৃষক ভাই ওই বিটার ভিতরে থেকে চাপা দিবেন আর কি, দিয়ে দিয়ে একদম বায়ু শূন্য যতটুকু সম্ভব নিরুদ্ধ করে তারপর বেরিয়ে এসে আমরা ওইটাকে টাইট করে এটা রশি দিয়ে বেঁধে দেবো। এইটা গেলে একটা পদ্ধতি। এইটা ছাড়াও উনি যদি একটা প্লাস্টিকের যে 100 কেজির যে জলের আছে বা 200 কেজি জলের একটা প্লাস্টিকের যদি আমি ড্রাম ইউজ করি, ওই ড্রামের ভিতরে আমি করতে পারবো একই পদ্ধতিতে, খেয়ারটাকে প্রথমে দিলাম তারপর ওই জলটা ছিটিয়ে দেবো আবার ফাড়া দেবো, এইভাবে করে আমরা একটা প্লাস্টিকের যে 100 লিটারই বা 200 লিটারই যে আমরা বালতি আছে যে বাকি ওইটার ভিতরে আমরা করতে পারি, করে তারপর লাস্টে তো আমরা বালতি তো ডাকনাও থাকে, ওইটা মানে সবচেয়ে আরো বেশি ভালো হবে। তারপর ডাকতে রাখলাম প্লাস একটা পলিথিন দিয়ে আবার একটা মুড়ে দিলে যাতে বায়ু নিরুদ্ধটা বেশি হবে, বায়ু নিরুদ্ধ মানে বায়ু আসা যাওয়া করবে না। তাহলে ওইখানে কি হবে, ওই যে ইউরিয়াটা, ইউরিয়া মিশ্রিত জলটা ওইটা ফার্মেন্টেশন বলে।
1: আচ্ছা,
0: তো ওইটা কতদিন থাকবে, এটা থাকবে 7 দিন থেকে 10 দিন।
1: আচ্ছা,
0: 7 দিন থেকে 10 দিন। তো এই যে এটা, তখন এটার মধ্যে ইউরিয়ার মধ্যে একটা জিনিস হলো ইয়ান আছে, ইয়ান বলতে নিউট্রিশন নাইট্রোজেন বলে।
1: আচ্ছা,
0: আমরা যে মাছ মাংস যে আমরা আমরা তো বিভিন্ন খাদ্য বস্তুতে পুষ্টিকর খাদ্য হিসেবে আমরা কি করি, মাছ মাংস ডিম এগুলো খাই, এটা কি আছে, প্রোটিন, পুষ্টিকর মানে পুষ্টি বলতে প্রোটিন বুঝি আমরা। তো তাদের ওই প্রোটিনটা ওইখানে ইয়ান, প্রোটিনের প্রথম মেইন কথা হচ্ছে ইয়ান, যে নাইট্রোজেন এটা হলো আসল বস্তু, আমরা নাইট্রোজেন। তো ওই ইউরিয়াতে নাইট্রোজেন আছে কিন্তু, ওই নাইট্রোজেনটা ওই ওই ইউরিয়ারে ওই খেয়ারটারে কনভার্ট করিয়া এটারে প্রোটিন জাতীয় খাদ্য হিসেবে তৈরি করে দিল। যে আমরা মাংস যেমন আমরা খাইলে তোমার 15% আছে না ঘিতে ফ্যাট থাকে, তো আর ওইখানে মাংসতে মাছ মাংস ওইটা ডিমতে আমরা প্রোটিন পাই, ওই প্রোটিনটা তৈরি হয়ে যাবো ওই
1: প্রক্রিয়া।
0: তাইলে আগে খেয়ারটা ছিল কোনো গুণ নাই বেশি, কিন্তু এখন প্রোটিন জাতীয়
1: শুকনা আছে লেখা।
0: হ্যাঁ,
1: তার খাইয়া কিবা গলার মধ্যে একটু জল পিপাসাও পাই বা একটু লাগিয়েও যাই
0: লাগে না, শুধু ওইটা।

0: তার যখন এটা হজম টজম করে যে গরু, তার ভিতরের জল টাইনা খেটটা নরম করতে হয়, তার তো ডিহাইড্রেশন হয়ে যাবে, ওইটা বলে ডিহাইড্রেশন হয়ে যাবে, জলের অভাব দেখা দিবে। তো আমরা এই প্রক্রিয়ায় আমরা খড়টাকে আমরা পুষ্টিকর খাদ্য, এবং ওই খড়ের সঙ্গে মানে যারা কৃষক ভাইরা ওই যে আমরা চিটাগুড় বলি, তাহলে ওই 20 কেজিতে 1 কেজি চিটাগুড়, চিটাগুড় যদি মিশিয়ে দেন এটার আরো গুণাগুণ বেড়ে যাবে, খুব পুষ্টিকর খাদ্য হয়ে যাবে। তো এটা 10 দিন পরে এটা আমাদের শেষ হইল। এটা তো আমরা কি করব, এখন 10 দিন পরে এটারে আমরা ওই যে ডাকনাটাকে খুলে দেব, মানে ইউরিয়ার একটা এতদিনে যে জমে ছিল একটা গন্ধ তার ব্যাপারটা 3-4 ঘন্টা খোলা থাকবে, ওইটা ওই গন্ধটা মানে বেরিয়ে যাবে, গ্যাসটা সব বেরিয়ে যাবে। এখন এটা পুষ্টিকর খাদ্য হয়ে গেল। এখন আমরা এক কাজ, একটা গরুকে 2 কেজি দিলে যথেষ্ট, এখানে জল সহ 20 কেজিটা এখন 30 কেজির মতো হয়ে যাবে, জলটা তো আছে। তো ওইটা 3 কেজি যদি দেই তাহলে দেখেন ওই 30 কেজি তার একটা গরুর 10 দিন যাইব, এবং তাইলে আমার হিসাব রইল আমি 10 দিন পর পর ওই পরিমাণ তাতে দুধের পরিমাণটা বাড়বে, তার স্বাস্থ্যটা বাড়বে, তার ডিহাইড্রেশনটা হবে না, তার রুচিটা বাড়বে।
1: কিন্তু আপনি যতই হইন না কেন দাদাবাবু, আমরা তো আঙ্গা যায় না, অত খাম খাইজ করিয়া এরপরে যে ওটা করতাম আঙ্গায় যায় না। কিন্তু জানলাম কৃষক ভাইরাও জানলা, তারা নিশ্চয়ই এই প্রক্রিয়া করবা,
0: কারণ এটা তো আমাদের গরুর স্বাস্থ্যটা, আমাদের স্বাস্থ্য নিয়ে সবসময় আমাদের একটু পেটো ব্যথা হয়, মা পেটো ব্যথা করছে, আমরা এত ওয়াকি বল ফটো নিয়ে বলবেন, গিন্নি বলবেন যে নিয়ে যাবো ওকে ডাক্তারখানায়। তো আমাদের গরু তো বাসা নেই, তো তার তো পুষ্টিকর খাদ্য দরকার, তারও তো ক্ষুধা আছে, তো ওই কারণে গরুর সুস্বাস্থ্যটা আমরা দেই, আমার কৃষক ভাইদের নজর রাখতে হবে। তো আমি অনুরোধ করবো আপনারা রেমন সাংঘাতিক ব্যাপার না, বিকালি টাইমে আমরা যখন একটু অবসর টসর থাকি বা রাত্রে করতে পারেন, রাত্রে খাবার পরে বা রাত্রে 9টা-8টা আমরা তো বসে আড্ডা মারি, আপনি 2 ঘন্টা আড্ডা না মারে ওই ওই এই কাজটা কইরা গরুর স্বাস্থ্যটা ভালো হইলো, গরু আপনার গরুটা কিন্তু বিনিময়ে আপনারা অনেক পরিমাণ দুধ দেবে, দুধের পরিমাণটা বাড়বে।
1: আর গরুর যে আমি দেখবো একটা স্বাস্থ্যবান গরু আমার গোয়াল আছে, ওটা দেখিয়াও তো আমার ভালো লাগবে,
0: ওইটা তো আমার মানসিক অবস্থাটা ভালো, আর মানসিক অবস্থা লগে লগে আমার কিন্তু মানে শারীরিক যে স্বাস্থ্য ওইটাও কিন্তু আমাদের কিন্তু মনের একটা প্রাণ যোগায়, মানে একটা আনন্দ যোগায়
1: ওটাও। আমি একখান কথা বললাম দাদাবু, আমি গ্রাম দিয়াত গেলে আপনি এক ধরনের গরু দেখা যায়, আমরা গাই গরুর কথাও করাম, স্বাস্থ্যর কথা করাম, আর আপনি বাগান দিকে গেলে আপনি গাড়ির গরুর স্বাস্থ্য অন্যরকম দেখবা, কারণ বাগানে তারা এমনি চড়িয়া খাইরা পাহাড়ও যার ইয়ত যার ওটা যে ইয় গোবর যে ওটাও সুন্দর খালা চকচকা করের, কিন্তু আমরা রবার ওতা খাইরা হতা খাইরা গরুর স্বাস্থ্য বালানা, গরুর গোবর গণ্য সুন্দর না, আমি ওটা দেখছি বালাখরিয়া
0: ওইটাই, কারণ স্বাস্থ্যটা যেমন ভালো হইব, তার গোবরের গুণ তার যে গোবরটা দিবে এটা আমাদের কৃষি ক্ষেত্রে কাজে লাগাই। ওই ওই কৃষক ভাই কিন্তু গরু আবাদ করতেছেন, গরু গরুও চাষ করতেছেন গোচার, আর ওইদিকে পাশাপাশি কিন্তু উনি ক্ষেতের জমিও করতেছেন, উনি এট এ টাইম একসঙ্গে ওই গরুর গোবর দিয়ে গরু দিয়ে আর অনেক জৈব সার বানানি যায়, জৈব সারের গুণমানটাও বেশি হবে, এবং ওইটা যখন আমরা মাটিতে মিশ্রিত করবো তখন ফসলের উৎপাদনটা ভালো হবে। হ্যাঁ, যে ফসলটা আমরা পাইমো সবজি পাইমো ফল পাবো বা যেটাই আমরা পাই ওইটাও কি হবে, ওইটাও খুবই গুণমান অর্গ্যানিক বলে, এটা এটা জৈব পদ্ধতিতে চাষ, এবং বর্তমান যুগে আমাদের সারা ভারতবর্ষে মানে সিকিম রাজ্য হলো জৈব স্টেট, মানে এখানে জৈব সার প্রয়োগ করি সমস্ত যত রকমের আছে ফল ধান যত কিছু ফসল সব জৈবিক, ওই স্টেটটাই বলছে অর্গ্যানিক স্টেট, মানে অর্গ্যানিক পদ্ধতিতে জৈব পদ্ধতিতে চাষ হইবে, এখানে কোনো কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হবে না, কেমিক্যাল দিলে ওইটার সঙ্গে আমাদের যে শরীরের যেটা দেখবেন একটা বাজার থেকে যদি আমরা আম আনি ওইখানে কিছু কেমিক্যাল ফাঁকার জন্য স্প্রে করা হয়,
1: আর
0: দুদিন রাখবেন ফুচা
1: গেছে, ওটাও তো ওই আইস ফুজার দিছিলাম, পূজার যে খাটিয়া দিলাম গন্ধে ফুলর গন্ধ কিটা আমর গন্ধে, আমের সুন্দর গন্ধ নাই, এটা ওই কেমিক্যালের গন্ধ, খাওয়াত গিয়াও কেমিক্যালের গন্ধ,
0: এটা আমরা বুঝতে পারতেছি কেমিক্যাল দিলে কি হয়, সবজিটাও করে দেখবেন।

0: একই অবস্থা দাঁড়ায়। এই কারণে আমরা এখন জৈব চাষ পদ্ধতি, আগে আজ থেকে 100 বছর আগে আমাদের পূর্বপুরুষরা জৈবিক পদ্ধতিতে চাষ করতেন, তো ওইটাকে যাতে আবার আমরা এই পদ্ধতিটা আমরা আবার নিয়ে আসতে পারি ওটার জন্য চলছে। এবং আমি এই কারণেই বলবো আপনারা, আমি যা বললাম ভালো করে আমাকে স্মরণ করে এবং এইগুলার যত্ন করে আপনারা ওই পদ্ধতিতে আপনার গরুর খাদ্যগুলো তৈরি করবেন।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা। তো আসো শেষ করিয়া গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই।

এতক্ষণ কিষাণবাণীতে কৃষি আলোচনা শুনলেন। আকাশবাণী গোলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

আজকের পর্ব ডিঙ্গা বন্ধন, পরিবেশনায় ধনবিলাস ভাগ্যপুরের মায়ারানী দাস ও সহশিল্পীরা।

শুরু হচ্ছে মনসামঙ্গল গান। আজকের পর্ব ডিঙা বন্ধন, পরিবেশনায় ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস ও তার দল।

0: শুনলেন মনসামঙ্গল গানের ডিঙ্গাবন্ধন পর্ব। শিল্পীরা ছিলেন ভাগ্যপুর ধনবিলাসের মায়ারানী দাস, গীতেশ শীল, মনমোহন বৈদ্য, বেবী শুক্লবৈদ্য, সরস্বতী শীল ও গুরুপদ দাস।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
0: মনসামঙ্গলের পরবর্তী পর্ব ডিঙ্গা ভাসান।
2: মনসামঙ্গল গান এখানে শেষ হলো।

0: আকাশবাণী গোলা শহর এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত কাকপুরুক অনুষ্ঠান ট্রিলি করে শোনানো হচ্ছে।
1: যতনি ফাসিং খাপানি হামজাক মাইয়া ফারি তাবু চেন লাগো তিনি সান্দা জরানি ককবরক আওয়াই পান্ডা পান্ডা পৈলাও খানালায় কক রবানি পান্ডাও বৈঠং সিজাক কক লব সাইখানারওয়ান পুসরাই দেব বর্মা

थुंगलाई खरक थुंकरंग बरोबाई गुरुंगसे थुंगलाई थुंगलाई थुंगलाई थुंगलाई थुंगतिनी पाया उंखाले नासिदे देरमुंगबाई वालालाई आखेदे बरोबाई बरोबा थुंगलाई थुंगलाई थुंगलाई थुंगलाई नरंगनि थुंगलाई मानो नुगुई वनामांग आंगले थुसिनाय बरोबाई बरोंनि थुंगलाइमा बुफुरसि पालेसिनाय ताउनि कलमनि मुं जबा हापारनि खरां जबा जबा जबा जबाले ताम जबानी बुम नले भाइके सिनिनाय जबानी हापाले ताम जबानी हापा नले भाइके सिनिलायनाय जबा हापानि खरां नले भाइके सिनिलायनाय जबानी हापार सुबारक बुसाजाक इको नासिंनाय दि बरक रक तामंगै जबानी हापार बुसालायजाक कामलायजाक जिरिं मकर उंलायजाक खरां खोनादि आं सावन हामा अंकलथेनि देरमुं केबं मुं आचायु बरक रकनि सांमां कललायथेनिबो देरमुं केबं मुं आचायु আইখেন জবানী হাপার জবানী বুম নব কনিখাই আচাইমে নুকজাগু ফিয়াবা বেবাগ বড়রগ্ন সাক সাকনি লাংমান মুথাং টংনা বাগৈছি জবন খালাই মা টংমা নুকজাগু আইখেন টঙ্ক সং টংনাই বড়রগ্নি খাওব জবানী টংমুং আচাই ফাইয়ু লাংমানি লামাও দেরমুং তাই কেবং মুং নরুই বুসকাং হিমনা অবব বড়গ্নি জবানী নাহারমা নুকজাগু বড়রক সাক সাকনি লাংমাব দেরমুং কেবং মুং কুরিখে থাঙি টংনা যত্ন হামজাগু আবুনি বাকি না জবানী হাপার তাবুক টংক সং টংনাই বড় রগব বসালাইজাক নুকজাখা নুকজাখা জবানী হাপার নুকজাখা ইকো নাসিক নাই দি তাবুলে নুকজাখা রাসাই রাসাই বড় রক তাবুলে অংখলাইখা রাসাই রাসাই চলা বুড়ি জবানী সেঙ্করাগ রক চাঙরি খাওই তাবুলে অংখলাইখা শাক ফান থনলাই তাবুলে অংখলাইখা খুগ গুরজুং তানিসি দাহুলি মানু লাইফাং তানিব হরমুরি মানু কনি খাপাং খাবাকজা টংখলাই হিনি বুসাখা বুসাখা বুসাখা হরজলাই তাবুগলে টংকসং টংনাই রুনি বুখাও বুসাখা হরজলাই ও আবেঙল টংকসং টংনাই রুনি খাও বুসাখা হরজলাই সালাইসং থাঙ্কে সালাইসং ফাইফিনাই জবালে তাবুক কথাং টংথানি চিনি লংমানি ইয়াখ্রাইসি উংগুই বুসকাং বুসাই ফাইসিউ সালাইসং থাঙ্গুই সালাইসং ফাইফিনাই জবানী হাপার সালাইসং বুসা ফাইফিনাই জবালে থুইপ্লাই আসে বিনি নাহার মাও সগুই আসাক জবালে তে বসে থাংসাউই রাগ কতরখে বসাই ফাইফিনাই পাতার নেওয়াতেনি তুইবাই অঙ্করই জবানী হাপার বসাব থুইয়া তে বসে সংসার সানাই ও বসাজাক হরজলাই সাংমাং কললাইমানি সাকনি কলম তুইবাই সিমিসে থুইনাই ও বসকাং বসাজাক খা বিশিংনি হরজলাই কবুই ককে বরক রকনি লাংমাব বসকাং হিমথানি ফের কেবাঙ্গই কচাখে বরক রক সাকসাং নমুচুঙ্গুই জবানী হাপার মা অংখলাইয়ু জবানী হাপার আহাইকে নামজাগী মা থাঙ্গো বড়রগনি জবানী হাপার বুচাথানী অবতিখে নুসকাং কগ্রুজু আচাইমা নুকজাগু অবলে খরকসা নাইকল করং নুকমাং সিনাইসিয়া আচাইজাক তমুং ন সাওই গলাংমা কংনাসে সিপাংজা কগ্লবসাই সুইজাউ তাবুনি কলবনি মুং নন নাইনামু চুংমানে আং বখালে টঙ্গো ফানসে সকজায়া নন নাইনামু চুংমানে আং তাবুলে বড় সে ফান মানজানাই আং অ তমুঙ্গ নাবুক মকলনি বুসকাং ফের লাইজাগাং বেলাইন খাইরক মাসিংসা খা ইকসা জাগাং অ কগ্ন সাকেব বইবাই তুমাব হিনজাক ন আং থুই টংখেব হিমাঙ্গ ফাই নুকজাক ফাইয়ু মুখাং সিসাখেব গমাউই থাঙ্গু সিসাউই খরক ইয়াক সুঙ্গুই সুলকচাই কাপ খেব বইবাই হিনজাগু হিমাঙ্গ নুমারক বা তোমানে কাকাবই মা টং টং তুই তখাব তোমা পুইয়া তং থাইবা তোমা ইমাং নুগিয়া তং ইমাংনে স্রাপচা জরানি সে মুখ থাঙলে থাক জরানি তোমা ইমাং নুমা রংনবা অর কাপ কাবই মা টং টং তুই থানি মুখ থাঙ্গ আশুক নাই মুসংখে নান সকনা লামাসে বড় ফেরক কেবংজাক গজাউই তং সাকসিয়াং মকল বাইসে বসকাং নাইকলই হিমদি হিনজাগুয়াং সাক তুই হর গনাং বরক বা টংটুতুই খরক ওয়ানসুগুই কাপ কাবুই মা টঙ্গু টংটুতুই আং বোখালে টঙ্গু ফানসি সকজাইয়া নন নাই মুসুমানে আং মুখাং সিজাকে নংবা তুমানে হাসালক মাবুই হইজাগুই মাথাং নন নাইটাগুই সেলকসাই কাবুই মকলনি মুক্তুই রানসুকা আংলে খরাংলে খানাও বসাকসে নুহুরিয়া খুঞ্জিদে কবর চাকা আনিলে হাসাল নুহুরুই গানও ফাইব ফাইরে রোগ হাসালুই থাংরে রোগ নংলে অববা মকলদা কবর জালাঙানিলে অববা তোমা

0: Burni haimya mang phola de phola no de gana oro thari matong langang le siliya but hasola ke ano lama kororui tlang thangma tongmung ahi baung lang but ahi no ripri gui imang no mukthango tubui nanya musuma bukhale tabuk dol bodol bai si thansa phaksa motasa phan baksa unga nang sneng le bodolo khorok sale saksiang san kaplai phan gnang borok tongnai আফুরসে বুট হাই মাংলে কেচেনগুই খারই হাসালো কমই মাথাংসিনাই আই খেলে তাবুক সাকনে মুসুম তৈন ফান গনাং বংসিনাই ওয়ান সুমাই ইমাং রক নব মুখথাংনি বসকাং তুবুই নাই মানসিনাই আই কেন অগ্লমনি বিশিং তৈ ফান বখানি খাতুংমানি মুসুংমানি খাই যগমানি ফান সকজাইয়া ফেরক লাইতংমানি অগ্রং নলে খালাকিয়াচুং পিয়া তাহলে তাই তা হিদিন বোখালে তঙ্গো ফান্তি সকজাইয়া নন নাম মানে আং হামবাই
1: কক্লব খাবাই খা তাবুক মধুসূদন দেববর মানেই কথমাবসা খালায় না
2: যত্ন খুলমবাই খা খাই তাই হাসাল সাম্পা তাকুক তাই বুকুক সঙ্গ তিন হাইনহাই চিকুন সা কাইসা কথমা আং চেরাই ফুরুক খামানী নরক যত্ন সাবই খার নাই চিনি ও ত্রিপুরা হাসতে কাইসা বেলাই খেন নাইথক হা বেলাই খে মায়া গনাং চিনি ও হা অর মানথকি মূসা কাইসা জরা কাইসাও যেন খামানী বা সাবই খার জামনি সিকাম চবা আর চবানো সিকামরক বাই চবার লাইন বাকি গরং গরং আমসায় ন বেলাই খেন শিকলা ফানগান দঙ্গু বা বরক বাই চবা খাইকা হামে খাও আবন বিশিং ন চুচু সামনি খরকচা চিনি আমসায় গমাং ফানগান ও গমাং ফানগান বেলাই খেন ফান গনাং নু হই খাও বাই হমালে চুচু সাই খানারকা আর গমাং ফানগান বলঙ্গ থাঙ্কাংকে হেটবা কেব কামিনী বরক রক সুগিয়া তংখে নগর কত বাই নগ রক বাইখাংকে ব সাইসং নক খুংসানী সন ওয়া বুফাং বালৈ তুবুই নক টাঙ্গি রেফাইমান নই সাই খানারু অফাইন আিকামরক জবা ফাইফ্রু বরক বংনি চিনি ও আমসায় ফাই চিনি ও ত্রিপুরা হাও ফাই বরক চিনরনি হুকনি মাই খোল যত্তন সেগেই তালাঙ্গু তাই বরক রক বুথারি রক কালাঙ্গু অফাইনি খানাও ও খানামনি বিশিংতৈ কিসা আয়াং উয়াং তাকুক তাই বুকুক সঙ্গনি খুগব সঙ্গি নাই সাবইমানকা ই কবই কবই ন বরকনি হাও মাইখুল আসুক থাইয়া পিয়া চিনি ও ত্রিপুরা হাসতে ওকে হা হামানি বাকি বেবাক নুগ থাইও মাইরক খুল রক মৈকেতং রক বেবাক নমানো আম বাকি চিনি ত্রিপুরা হাসতেনি জুদা জুদা দফানি বরক রক হুক খালাই চাউই ফাইকা চাউই ফাইমালি ইয়াগুল চিনি ও হানি বরক রক বরক বাই শেখ জাগি তালাংখেন চুগিয়া তাই থেলেই কাকা ককং লাখিয়া আফ্রন কামিনী বরক রক বরক বাই চবা খালাইনে বাকি বাচা লাইখা ও চবা খালাই থানি ও ফান গানাং রকনি বেলাইখেন বরম বেলাইখেন বংনি খাকরাক সেংক্রাক নুকজাখা বরক সকাং সকাং হিমৈ কামিয়াম চাইন চবা খালাই নারাক্ষা সেগি নারাক্ষা বরং রিফিরিক রহকা অফাইন চিনি আমসানি গমাং খরকচা ও গমাং বেলাইখেন কচু কতর চালা নাইথক ব মাই বেলাইখেন মাই বোচাই মানু যেমন চাও আহাইন বিনি ফান বুতং ব কামিও কালেবারি রকমকে খরক জান বেবাক সামু বইন চুবাবুই ইয়াং ইয়াং খাই চারই দিশাও হাইকেবা কামিও বরক থিলাই থাংলাই ফুরুব ব সাইসংন সামু গবাং কুক তাঙ্গি চারুই তবু হই খানাও অফাইন চিনি আমসাই গ্রং গ্রং চিনি দফানি জুদা জুদা ও ন অফাই গমাং ফানগান হাই ফানগান বরক দঙ অফাই সাবিমাংখা রিয়াং দফাও তঙ জমাতিয়া দফা তঙ কলহী দফাও তঙ মুরাসিং দফাও তঙ ত্রিপুরি দফাও তঙ তাই নোয়াতিয়া দফা রগব তঙ তাই রাংখল মলসম অরব তঙ হই খানাও সঙ্গমানি বিশিংতৈ সাইমানখা অফাইন কামিও হায়াকবা আমসায় খরকচা খরকচা হায়াকবা কামিও করং খরকতাম অভাই ফানগান তঙ ও ফানগান তঙই ন চিনি অ হাস্তে আফুরু সিকামরক বাই চবা খালাই হাইন হাই চিনি থিতি খালাই মানখা হই খানাও ও নাইথক ত্রিপুরাও বেবাক নথায়ু আমবাগি চিনি অরণি ফাইসিং মকল কায়ু অ সিকামরক সিকামরক এমনি সেলের সামু তাংথাইয়া আর বংনি হাও ব হুগ হুগ্রগ ক্ষেত্রগ বরক আসুক মাইখুল থাইয়া

ambagai borok u jorao mairamani jorao khul ramani jorao mekitung khakmani jorao borok phai chinoroni mai khul chegi talangna bagai chawaklai pio tai nokni mal mata aborok bo pon wak tok chegi talangu aun bagai chini o phanganang rok afro basa kha chini borok ni bagai chini topa joda joda dokhani bagai borok tong hnuino tini chini o tripura ha tau go tongku uloya gulo saimangka borok ni borok alada tabuk ungkha chini sing ungkha phia চিনি বরক রক তাবুক আ ফানগানাং বরক রক নগ্র রক্ষা তাহলে অফাই ফানগানাং বরক রক তাবুক নুকথালিয়া পিয়া আ ফানগানাং নি যে ফান বংনি সেং বংনি সেংক্রাক বংনি মুকুমু তাকব চিনি ও ত্রিপুরা হাসতে ও নুকজাগৈ তংখু বরক যখন চিনি ও আমচাইনি কিনার পারা কিনার রগ ফাই বরক সেগৈ তলাঙ্গ আবনো ভাইকে মথাকমান ও ফানগানাং রক বরক চিনি কামিনী শিকলা একা আমচাইনি শিকলা রকবাই কক সালাই হর সাল ডিউটি একবা মরক লাই হজাক টংলাই উসে কামরক যাতে চিনি বরকনি মাল মাতা মাই খোল সেগি তালংমাই আজাদ বরক গাব হজাক টংলাইকা হজাক টংলাই মানে বিশিংতেই সে কামরক মেসেনি বং কামিন কামিনী মাল মাতা মাই খোল কামাইয়া হায়াক সেক জায়গা খালাই যে সেক না ফাইনে রকম রিফেগি বই তগৈ রহকা রহমানি বিশিংতেই ও চিনি ফানগানাং রকন চিনি আমচানি তাকুক তাই বুকুক চং হায়াকবা যারা বুড়া বুড়িচুক শিকলা সালাই বরকন বেলাইকেন বরম রু তাই বরকন নুগুই চিনি শিকলা সালাই রক খাতুংলাই তাই সেরংলাই হাউন বিশিংতেই বরক আফরু বাদুকুং রক ককনা হায়াকবা সলাইনা হায়াকবা বরক বাই ভাইকে চং মরগৈ সেগৈ হজাক টংগৈ মান অবরক ও গমাং ফানগানাং হায়াকা ফানগানাং সগ্রাই ফানগানাং অফাইন থানিও বরক সেরংলাই ককচাবলাই বরকনি ন সগাং সগাং হিমুই থাংমা নুগৈ হায়াকবা চব সগাং হিমা নুগৈ চিনি শিকলা সালাই রক খাবাসাওই চিনি ও হানো তাবো নারগৈ তং অফাইন চিনি তাবুকনি শিকলা রকব খা সরাঙ্গই তংনে নাম উ বরকনি তাঙি থাংমানি মুকুমু হুকুমু অবরকন চিনি বিজাব রক সুইজাক তঙ অ বিজাব রক পরিউই সরঙ্গই বেলাইকেন খাকতর খাকুয়ার চিনি বরকনি বাকি দফানি বাকি সামুং তাংনানি বাকি হিমকা হাঙ্কে সকাঙ্গি ফাইকা হাঙ্কে বেলাইকেন চাবো অফাই কাশা উদাহরণ এক কাশা ফুনুকমু চুচু সামানি অবচুং মুতুমানাই তিনি নরকনি বসকাঙ্গ চাবো ও গমং ফানগানাং বেলাইকেন খা কাহাম তাই খাকুয়ার ব কাইসা কক খানা কাহাঙ্কে কামিনী যত্ন রিঙ্গই কক পিড়ি রু হায়াকে সাউং বাইকে খালাইলাইনাই কক চাবো আউন বিশিংতেই অ ঘমাং ন চিনি হায়াক ও আমচানি বরক রক বেলাইকেন হামজাক আউন বাকি বব তাইব বরম মানমান বাকি তাইব খাওয়ারে চিনি বরক হায়াক চিনি কামি চিনি আমচাই উন বাসিরা বাকি হায়াকবা চিনি অ মাল মাতা ন রক্ষা খালাইনে বাকি মাইখুল ন রক্ষা খালাইনে বাকি ব থুয়া চায়া খাই তং সামুং তাং তাই বইনব লগি সানাই সামুং তাংমানি বিশিংতেই নুকজাগু অফাই খরাং কাহাম কক গথার ফানগানাং বরম গানাং হুঙ্গি বাচাউই মানু চিনি অ গমাং ফানগানাং ন নুগুই সারে রক খাতংগু বরক ন নুগুই সকাঙ্গি ফাইউ আম বাকি বরক রক অফাই সামুং তাং থাংনাই গমাং ফানগানাং হাই বরক রক ন তাবুক চিনি শিকলা রক সরঙ্গই কাশা সেংক্রাক ঙ্গি বাচামানি বাচাই মানু অফাইনি চুচু সাকা ও সাপ্রু হাইনো হাই সিনানি বাকি সঙ্গফিরু ববুসক ফানগানাং চুচু সাউ ব ফানগানাং আব নং সাউই নন সাউই আং বুচিরি মাংলাক তাও হলে ব মাই সেরনি সেরতাম মুইকরি ন চাউই মানু আহাইন বিনি ফান ব আহাইন তং ব মাই হুকনি মাই খরকদক খরকবানী ব সাইচুং বালৈ রজুই তবুই ফাই মানু আমি বন কামিনি বরক রক যতন ফানগানাং অফাইনি সাকলাই হায়কবা নগু সিনিউ সাই মানু আমি অক বিনি চামু নুসক চাইমান নজের সে চাইমিয়া বলে সেরনি সেরতাম চাও হে নাইসিদি চামানি বহাই বিনি ফান বফাই যেমন চাও আফাইনু বিনি ফান নাও বুঝি খা বলে আও চুচু বুঝিখা আউন বাকি বহাইনু হাই আগিনি কক তৈসা বিনি বুচু সাইখানারো তাহলে চিনি ও হাসতে ও কাশা জ্বর ও বেলাইকেন মাই খোল হামিয়াংমানি জরা ফাইকা বিশা আউন বাকি আ বিশু ও তাই বিশু ও চিনি ও হাসতে নি বরক রক মাই মাসাইয়া কিসা বাংখা আ জ্বর ও আকামি যে শিকাম রক তংমানি আ বলনার ব বেলাইকেন চামুং নংমুং অবাব পুংখা বা মাসাই আংখা কলকি আংখা আউন বাকি আ সময় রক হাইনু হাই সেগৈনা ফৈনানো বাকি ত্রিপুরা হাসতে ও বদল বদল খা ফাইলিউ হরদি ফর আফাইন খানাউই কামি কিনারনি বরগ্রক পংয়া হা হাবাই গানানি কামিনী বরগ্রক চিনি ইয়াঙ্গ কক্তু

0: horo koktun horoman bising te sini yang amseni boroglok tiar tong wacha tiar tonggui o gomang panganang kanaka te kok chapka kok chaboi a phainai rok sikam rok no haino hai chabo mejani hoka tai borok no chagi talang nani rilia borok no masa masa ke buthari naraka baksaba khasigi khari yokha bolong bising te aun bising te no saimano jotono phan baksa tongkhangke sengkarak rokno phanrkhangke sengkarak rokpo khabasawi dophani bagai lokuni bagai samtangman hambagai narok charai narok sikla tabuk khasinani jora thanchatungnani jora phanganang sengkarak rokno boromrunani narok nangu boromrke narokbo boromrujaknai narokbo phanganangnai narokbo elemrungnai u kokkhanawi tonke thanchatongke phanganangnai tai bui kebo phatar amchaini borokrok nongni amchaio phaiyi segi sekproi bui togui changi manglak norok ulta borokno bui togui segi rohrimannai ambagi amchani borokrok janja amchani borok thancha khabakta phanbaksa unani nangu o sograi phanganang tongma hai komang phanganang tongma hai o phanganang rokno borom ranang sengkrakno borom ranang o haida tutu kana ditebo o phanganang rokni kok sum phanganang mabai himu uchugya elembo rungnanang o phanganang gomang phan jemon tongo elam mokrung bo jotono tui dulna krung joto bai katha hoi tongna krung awambagi bono amchani borok rok belaikena hamjago belaikena tongthok jago belaikena boromru awambagi chini borogo bo chini a hukumu hukumu tauk bo kathang tongo tamhole chini borok rok chini o hasteni borok rok mai khul rabai borok kami kami borok goriani sekang hekaba osani sekang মাইরাউই নগতু মানে ইয়াগুলো সারি গ হাবা পাই সিকলা চালাই বরক রসাবু মশাও গড়িয়া মশাও মামিতা মশাও রসাবলায়ু রসামুং সেরংলায়ু মশামুং সেরংলায়ু সেরঙ্গি টংথকলাই চিনি সিরি সিটিনি হুকুমু মুকু নারাগু বরক ফুনুগু বুড়া রক্ন মশাই ফুনুগু সেরাই রক্ন মশাই ফুনুগু রসাবই খানারু ও ভাই কেন জরা বাই জরা মানজুই তাবুক জরা চিনি ও মশামুং মুকুমু রচাপুং তাই হুকুমরক তাবুব টংই টংখু অফাইন কামিনী শিকলারক ফানবাকসাঙ্গি বরমরলাই থানসাং খাংকে তাবুব চিনে অমুকুমন তাইব থিনাংনি বাকি ফলগৈ তলাঙি মানো নরক তলাংনাই দে চুচু তলাংনাই হই সাউ পুরো হাইন হাই বিনি চুচু সাফিরো ব শুধু ফানগানাং সিমিয়া ব হুকুমুকুনি ব কাসা তৈনা করং সৈনা করং কম থেংনা করং তাই লুকু ন বলাইনা করং মুকুমুন ভাইকে তোলাংনাই ভাইকে থিনাংনি কুসু কাবারংন ফোরংনাই আও ববিনি এলাম তং জং অর ও হাইয়ুং ও কথাং তংছাক ও হুকুমু মুকুমু চিনি ও হাস্তে হাবারনি তংথতক চাথতক ন হালক ববুই ফুনুগুই কালাংনানি নাঙু আ হৈকেছে চিনি ও ফানগানাং সংনি তমু বংনি সেংক্রাক বংনি ফানক্রাক অবন বলাই হুকুমু মুকুমুন সতনৈ নারগি হালক ববুই থিনাং আছাই সংন তেব ফোরংগি কালাংমানাই নরক কালাংমানাই দে আপুর উৎসাহ নি মানু চুচু চংবো মাননাই সালসা চং কথার খাবাই হামজাগি তংখাংকে চংবো মাননাই নরংনি হুকুমু বরনি থানিও বারজা রুই কালাঙি মানু হরণ টাকা দুকুথাং চকুবাই আহতককে
1: কগ্রবাণী পান্ডা খানাবাইখ্যা আকাশবাণী আগরতলা তাবুক আগুন্তি দেববর্মানী জাদুনির সাপুং খনার জাগানা

마실래 자크르 야신벅 같은

জনাজে বাবুলে নৌনায় ময়ূ করিউ।

อมอนาเลผู้มาในขอรังขณะคือตามซื้อบะคือต้องทู

아자 아자 바살라야 피엄마 저르

바다 보 탕뜨 어제 야심보

আগুন তি দেবর মানি জাদুনের চাপুং খানা পাইখ্যা আকাশবাণী আগরতলা উনি লগিনে পাইখ্যা তিনি সানা ধরানি কক বড়ক আওয়াই পান্ডা।

0: ককবরক অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী আগরতলা এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপরেই শুনবেন স্থানীয় ককবরক এবং বাংলা।
1: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশনস অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট

0: মৃত্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশের তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, আসাম ও কেরালা সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলের মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চীনে মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024-এর সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতেই সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইলফলক বলে উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করেন।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনে সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়ার প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের ওপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে যায়। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর 2টায় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006-এর সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, কেরালা, উত্তরপ্রদেশ, আসাম ও পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মল্য বাগচি ও বিচারপতি ভি মোহানার বেঞ্চে অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত CCTV, দ্রোণ ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেসের তথ্য সংরক্ষণ করতে হবে। বিক্ষোভকারীদের ডিজিটাল তথ্য সংরক্ষণ করার পাশাপাশি তা জনসমক্ষে প্রকাশ না করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। আদালত আরও বলেছে, যেসব শিক্ষার্থী বিক্ষোভ করেছে তাদের বিরুদ্ধে কোনো কঠোর বা দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। এছাড়াও ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। বিহার ও আসাম সরকার নিট ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগে বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণকারীদের উপর থেকে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তাদের বিরুদ্ধে আপাতত কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলেও জানা গেছে। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে সম্প্রতি রাজ্য জুড়ে যেসব শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছিল তাদের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট আদালতের অনুমতি সাপেক্ষে

এই এফআইআর প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে। মুম্বাই, পুনে, নাগপুর এবং ছত্রপতি সম্ভাজিনগরের মতো বড় শহরগুলোতে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছিল। রাষ্ট্রপতি ভবনে দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। শ্রীমতী মুর্মু বলেন, গত 4 বছরে দেশের উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরও শক্তিশালী করা।

0: উজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্য এবং আত্মগৌরবের ভাবনা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে পাথেয় করে পুনরুজ্জীবিত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, সরকারের প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় সত্তাকে আরো শক্তিশালী করা। ঔপনিবেশিক মানসিকতাকে নির্মূল করতে গত 4 বছরে উল্লেখযোগ্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ বর্তমানে তার মূল সত্তায় ফিরছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। পাক অধিকৃত কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন ও অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
1: The entire union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and
0: ইউক্রেনের ওডেসা বন্দরে এমভি এজিএন র্যাগনার জাহাজে হামলার বিষয়ে শ্রী জয়সওয়াল বলেন, ওই জাহাজে 4 জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে 2 জন নিরাপদে থাকলেও বাকি 2 জন এখনও নিখোঁজ। উদ্ধার কাজ চলছে এবং মন্ত্রক সেখানকার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। নিখোঁজ 2 ভারতীয় নাগরিকের পরিবারের সঙ্গেও সরকার যোগাযোগ স্থাপন করেছে।
1: ओडेसा बंदरगाह के पास में जो हुई थी उसमें 4 भारतीय नागरिक उस पे सवार थे। 2 भारतीय नागरिक सुरक्षित हैं और 2 अभी भी लापता हैं। छानबीन चल रही है उनके लिए और वहां के जो स्थानीय अधिकारी हैं उनसे हम लोग संपर्क में हैं। साथ ही साथ 2 भारतीय जो लापता हैं उनके परिवारजनों के साथ में भी हम लोग संपर्क साधा है।
0: চীনের সঙ্গে সীমান্ত বাণিজ্য সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানান, নির্দিষ্ট 3টি বাণিজ্য কেন্দ্রের মাধ্যমে সীমান্ত বাণিজ্য পুনরায় চালু করার বিষয়ে উভয় পক্ষ গত বছরই সম্মত হয়েছিল। এই কেন্দ্রগুলি হল লিপুলেক পাস, শিবকিলা পাস এবং নাথুলা পাস। নীরব মোদীর প্রত্যর্পণের বিষয়ে শ্রী জয়সওয়াল জানান যে বর্তমানে ব্রিটেনে এ সংক্রান্ত কিছু আইনি প্রক্রিয়া চলছে। সেই আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই তার প্রত্যর্পণের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়া হবে। সরকার চলতি বছরের 1 আগস্ট থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে চিনি মজুত রাখার নির্দিষ্ট সীমা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে যে এই পদক্ষেপের লক্ষ্য হল মজুতদারি ও ফাটকা কারবার রোধ করা এবং ন্যায্য মূল্যে চিনির সরবরাহ নিশ্চিত করা। মন্ত্রক জানিয়েছে, সকল চিনি ব্যবসায়ীকে তাদের কাছে থাকা চিনির মজুতের পরিমাণ ঘোষণা করতে হবে এবং প্রতি সপ্তাহে খাদ্য ও গণবণ্টন বিভাগের অনলাইন পোর্টাল foodstock.dfpd.gov.in এ এই মজুত সংক্রান্ত তথ্য জানাতে হবে। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এবং পুনর্গঠিত আবহাওয়া ভিত্তিক ফসল বীমা প্রকল্প RWBCIS এর মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকূল আবহাওয়ার কারণে ফসলের ক্ষতির জন্য বীমা সুরক্ষা প্রদান করা হয়। এটি কৃষকদের জলবায়ু সম্পর্কিত ঝুঁকি কমাতে সাহায্য করে। আজ লোকসভা এক লিখিত জবাবে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন যে RWBCIS উদ্যান পালন ও অন্যান্য ফসলের ক্ষেত্রে বৃষ্টিপাতের ঘাটতি বা আধিক্য, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের মতো প্রতিকূল আবহাওয়াজনিত পরিস্থিতির বিরুদ্ধে বীমা সুরক্ষা প্রদান করে থাকে। চীনের হাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনাম উত্তম মাস্কার ও হিমাংশু ধিলান ব্রোঞ্জ পদক জয় করেছেন। এই সাফল্যের ফলে হাংঝু বিশ্বকাপে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে হল 4। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম স্থান অধিকার করেন। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7টা বেজে 50 মিনিটে।

0: আয়েশা স্নামতি সানা কবখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বিশি দকনি বিশিঙ্গ ন হাস্তে নি যত্ত আচাইরি মানমুং কুসুং নই অংখাতাই খরক থেকে আজিমুং বসংনি বেরেমন সগৈখা সালচনি রমই সংসার জাগ সিরি সিতিনি লাইবুমা গনাং চিব্রী মতাই তিনি পায়ানো তাবুক ককতুমা শুক্রবৈ এনডিএনির সংসদীয় বদলনি হাতি বার্ষানি ফন্ডি কারিমংনি ককলাম পান্ডা মঙ্গল মিলন তিনি ফুঙ্গ সংসদ ভবন অংখা আরও মানজাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশুমুং নাইমথাং মন্ত্রী রাজনাথ সিং নকবই এনডিএ বদলনি লগি সঙ্গে মন্ত্রীতেই এমপি রক ভারতীয় রিজার্ভ ব্যাংকনি খকসিতেই খক নৈচি রাংনি পলিমার নোট চেংনানি কক চাপন কেন্দ্র গসিমুং রেখা লোকসভা বসুংমুং কাইসানি কক ফিল কেন্দ্রনি রাংমন্ত্রী ইয়াকচু পঙ্কজ চৌধুরী সাকা আমজক নাইমুঙ্গ সামুং ফনাংনাব খকরা রেজাক খকসিতেই নৈচি রাংনি পলিমার নোট চল খাইনাব আর বিআই হাপাংনি থানি কক চাপ রহরমানি হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু হাবারতেই দাল বিদাল হাবারনি মানিন খাতিমানি বিশিংতেই তংখর কাহামতেই রাং পুইসা আজিমুংথং কাইসাস নামই তিসানা কবখা তিনি আগরতলা হেরিটেজ পার্ক বলং নাইখুংবাই সংসাজাক পান্ডাও ব অকক সাকা হাস্তেফা সাকা হাস্তেনি হাংকর কায়দক ইকো পার্ক কায়দক নামই তিসাজাকা হাস্তে হাপাং যতই হাংকর বায়ু বিলেজ মডেল ফুয়ারনানিব ওয়ানসোক্তাং নাহারকা পান্ডাও কুমনি বিশিঙ্গ কক নারকা চিফ ফরেস্ট কনজারভেটর রবীন্দ্র কুমার শ্যামল পান্ডাও হাস্তে ফানকবই নারওয়াইরক হেরিটেজ পার্ক ফাংসারা কাইখা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বিশিদক নিবিশিঙ্গ ন হাস্তে নি যত্ত আচাইরি মানমুং কুসুং নই অংখাতে খরক থেকে আজিমুং বসংনি বেরেমন সগৈখা তিনি আগরতলানি প্রজ্ঞা ভবন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বাই সিপার্ট স্নামখরতাই বানিয়া নাইখুংতে স্কিল ডেভেলপমেন্ট নাইখুং নিবিশিং কাইথাম কক খালাইমুঙ্গ মুং সই খাইমানি পান্ডাব মন্ত্রী অক্রা অকক সাকা বতেই বসাকা তিনি নি অকক সালাইমুং নিবিশিংতেই হাস্তে নি রাং পুইসা হামারে নিলামব কতাল কাইসালাম আচাইখা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জতে স্কিল ডেভেলপমেন্ট নাইখুং কথালায়ই শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইন্স্যুরেন্স আকরকনি ফুরংমুংনি সামং বুতাংন নাইকলানো আবাই হাস্তেনি পরিণাইতে শিকলা হদানি বুষ্কাঙ্গ সামংমান থগ্রিমুংনি কতাল সেপ আচাইয়ানো পান্ডাও স্নামখরতাই বানিয়া মন্ত্রী সান্ত্বনা চাকমাতে সচিব অক্রা জে কে সিনহা আকর্ষণ মানজাখা কচাম হাবিলি ও সালচনি রমই সংসাজাক সিরিসি তিনি লাইবুমা গনাং চিব্রী মতাই খারচিতে তিনি পায়ানো তিনি নি পাইথাক পান্ডাও এমএলএ অভিষেক দেবরাই তের কমিটিনি চেয়ারম্যান রতন চক্রবর্তী আকর্ষণ মানজাখা তিনি পাইথাক তের ব কবাংমা তংথারন চাজাকনাই রক আরো কুথুমানি নুকজাখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তুমাখনাই তংবায়ু আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ তেই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো ব্রীরকনি শাকবাইথাং বাচাইমানমানি বিশিংতি নস নামই তিসাইমানই কতাল ভারত হাকতনি থং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী অকবকমুং বুস্কাঙ্গ তনিবই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি বখাক্তই সিপাহীজলা হাংকরনি চরিলাম সামুং তাংজাক তংখা শাকবাইথাং চুকজাক বদলনি ব্রীরকনি শালনই চিনি তংখর কাহাম গনাং পাটবাই মানৈস নামানি আলাইদা ফুরংমুং শিবির খনাদি আবনতি কাইসা ককমুং
1: নাংলাইয়া অঙ্গুই তংমানি বিশংতি ফানো সাক বাইতাং বাজাই মানা বাকি কতাল ইমাং নুগুই টংকা সরিলামনি কবাংমা বুড়ি রক প্লাস্টিক নি আলকা হাইকাই টংকর কাহাম গনাং পাট নি মানাই নাঙ্গুই টংবাই আবনো সামুঙ্গ ফনাংনা বাকি ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বখাক্তৈ চেঞ্জাখা আলাইদা ফরমুনি সামুং বুটাং অ ফরমুঙ্গ মানজাগুই বুড়ি রক সরঙ্গুই টংকা পাট নি বেগ সিমিয়া পাউচ কুম্বেরমা শো পিস নখবই নক নকুং সাজুজাকায় কবংমা সুনামুংনি মানে সরঙ্গী টংনাই রকনি পৈতু অ সরমুং বাই তিনাঙ্গ বরকনি নুকুংনি রং পুইসা আজিমুং বংরেওয়ানো তাই সাক বাইথাং বাজাই মানানি লামাও বসকাঙ্গি থানি চুবাচু হঙ্গানে
2: বর্তমানে জুট ব্যাগটার খুব চাহিদা তো ভাবলাম যে এই ব্যাগটা যদি করি তো এটা দিয়ে আমরা হয়তো ইনকামটা একটু ভালো তার জন্য অন্য অন্য যে ট্রেনিং গুলি করছে দেখছি এটা থেকে যদি আমরা করতে পারি একটু আমরা মহিলারা সশক্তিকরণ হইতে পারো
1: মাস্টার ট্রেনার অনামিকা বিশ্বাস নি নাইকল মুং বাই ইয়াক বাই খুক বাই রঙজাগী টংকা অ সাক থার মুং নি নাহার মুংখা রং মুং ন সিমিয়া কামিয়াম চেনি বুড়ি রক নি সামজাক মানই কতর কতর হাতি রক বাই গদালি মুং এই খেপে অনলাইন প্লেটফর্ম বাই ফালানি ওয়াটুকটাং নাহার জাকা আবনি লগি লগি

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণা দেব বর্মা তিনি ককতুমা বুবাগ্রগংখা ভারতীয় রিজার্ভ ব্যাংক খকচি তাই খক নৈচি রাংনি পলিমার নোট চেঙানী কক সাপন কেন্দ্র গসিমুং রেখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু হাবারতে দাল বিদাল হাবারনি মানৈন খাতিমানী বিশৃংতৈ টংখর কাহামতে রাং পুইসা আজিমুং থং

0: nanggo sori lam amcha yo sanam mungni thai kecha sanam ti sanani wanchuk tan tongo
1: training e join korechi ar dekhchi jut beger chahida ta khuboi beshi ar pradhanmantri sob mohilader ke jono atmonirbhor howar jonno tai amra mone korlam training e eshe amra jodi kichu atmonirbhor hote pari ami khub gorbobodh korbo amar songsare আমার স্বামীর আয়ের পাশে যদি আমি কিছু আয় দিতে পারি
0: পাট বাই সুনাম যাক মানে কাইসা সিমিয়া শাক বাই থং পুইতু থাংমুং বাজাই মানমুং তাই কেটাল লাংমনি ইমাং সিপাহী জলা জেলানি সিমি অভিজিৎ বর্ধনী কক্টুম রগৈ কক্টুমা খতনি সিমি চিত্ত দেববর্মা আকাশবাণী আগরতলা
2: ব সংব্রী কমিশনী চেয়ারপার্সন বিজয়া কিশোর রাহাতকার তিনি সালথামনে বাগি হাসতে বেড়াইনা ফাইকা হাসতে ব্রী কমিশনী চেয়ারপার্সন জর্ণা দেববর্মা তিনি ককতুমা থুমনাই রগ্নশাখা মচাংজক রাহাতকার খানা উদয়পুরনি রাজর্ষী হল হজাক খাইমুংনি ককলাম পান্ডা কাইসাবো মানজাগানো তেইনি সালো কেন্দ্রনি আলং নগ্ন বেড়াইনাইয়ানো আবনি উলো আগরতলাও হজাক খাইমুং সামংগুতাং কাইসাবো মানজাগানো এনএফ রেলওয়ে লামডিং বদরপুর সেকশননি নিউ হারাঙ্গাজাও স্টেশননি গানাও রেল লাইন দেরামা বাই সানজা দামসির নিশিমি ফুং দামবাজরা ট্রেন লাই সুমং জরা কিষানি বাকি মথাক তনি জাখা 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস খনা হর দাম চিসা সতী থামচিও আগরতলা থাঙ্গানো আবনো কারিব 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস হরনি দামচি সতী থামচিও নারেঙ্গিনি লাম রুয়ানো উনকোটি হাঙ্কনি কুমারঘাট ব্লক পঞ্চায়েত সমিতি হল তিনি ব্লক আমচাইনি দাল বিদাল হামকরাই গনাং তাংবো তাংনতুই ককলাম সালাইমা সংসা জাখা আবনতুই দুলখা আ এরিমুং মন্ত্রী সুধাংশু দাস আরও মানজাখা উনকোটি জেলা পরিষদনি কাস্কো অমলেন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতিনি চেয়ারপার্সন সুমতি দাস বিএসসি নি চেয়ারম্যান তপনজয় রিয়াং নখবই র্যামথাম পঞ্চায়েতনি আদং রক গ্লাসগো কমনওয়েলথ গেমসনি প্যারা এথলেটিক্স ব্রিরকনি শটপট ইভেন্ট চুকু পয়েন্ট 400 মিটার খিতারই রাংচাক মেডেল মানেই লাইবুমাস নামখা শর্মিলা ধানকর ভবারত হাকতনি পুইলা রাংচাক মেডেল মানাইংখা ও ইভেন্ট ব্রোঞ্জ মেডেল মানখা শিল্পা সাইলা চলারকনি হাই জাম্প 2.25 মিটার বাহারই রূপাই মেডেল মানখা সর্বেশ কুশারে ব কমনওয়েলথ গেমসনি চলারকনি হাই জাম্প ভারত হাকতনি পুইলা রূপাই মেডেল মানাই যতই কাইনেই রাংচাক কাইবা রূপাই তে কাইথাম ব্রোঞ্জ নখবই ভারত কতর যতই মেডেল মানখা কাইচি ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকলজাক রাখাল মুকুমু শিল ফুটবল বাতাইলাইমুং বস্কাং আগস্ট তালনি শাল চিদক নিশিমি চেঙ্গানো তিনি টিএফএ হাবানগ রাখাল শিল কমিটিনি পান্দাও অ ককসাব জাখা বাতাইমুঙ্গ বদল কাইচার মানজাগানো উমাকান্ত মিনি স্টেডিয়ামত থংমুংনি চেংমা শালো বীরেন্দ্র ক্লাব বাই এগিয়ে চল সঙ্গ থানো ফাইনেল থংমুং আগস্ট তালনি শাল নৈচিবাও সংসার জাগানো টিএফএ নি কথাজাক তাংফাং কৃষ্ণপদ সরকার অ ককতুমা রেখা তাবুক নবাতিবারনি ককতুমা বঙ্গোপসাগর আচাইজাক তলানি নকবার শিবচামাবাই উড়িষাতে গঙ্গা তৈজলাং ফাইসিং ফাইতঙ্গ আবুবাইখানা নিসিমি আগস্ট তাননি সালথামনি বিশিং ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর তেই মিজোরামনি জোদা জোদা থাইয় কবাংখে ওয়াতেই ওয়াউইমানো ইয়াং আগরতলা নবার তিবারনি বখাক্তি সাজাখা বুস্কাং দামনি চিব্রিয় শালগ্রা গুমতি তেই সিপাহী জলা হাঙ্কর কবাংখে ওয়াতেই ওয়াওয়ানো হনই হজাক মংরেখা নবার তিবার নাইখং খনা শালনি তুংমারি সাকাও 34 ডিগ্রি তেই খামাবো 26 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গুইমানো তিনি শালনি তুংমারি সাকাও 34 ডিগ্রি তে খামাও 26.10 ডিগ্রি সেলসিয়াস তংমানি ককতুমা পাইনানি শিকাং ককতুমা বুবাগ্রক তেইবাইশা সাফিরো ভারতীয় রিজার্ভ ব্যাংক নি খকসি তে খক নৈচি রাংনি পলিমার নোট চেংনা ককচাপন কেন্দ্র গসিমুং রেখা হাস্তেফা ইন্দ্রসেনারে দিনালু হাবার তে দাল বিদাল হাবার নি মানিন খাতিমানি বিশিংতি তংখর কাহাম তে রাং পুইসা আজিমুং থং কাইসাস নামই চিসানা কবখা মন্ত্রী অক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা বিশিদক নিবিশিঙ্গন হাস্তিনি যত আচাইরি মানমুং কুসুম নই এংখাতেই খড়ক থেকেই আজিমুং বসংনি বেরেমন সগৈখা শালচিনিরমই সংসাজাক সিরি সিতিনি লাইবুমা গনাং সিব্রী মতাই তিনি পায়ানো ককব্রক পাই ককতুমা পরিমুং তিনি নিবাগৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফুং দামসিনি তামৈ সতী ব্রৈচিব
3: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে আপনিও লাগিয়ে নিন 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার 30 লাখের বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব আজ শেষ হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সুস্থ জৈব বৈচিত্র্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাথাপিছু গড় আয় জাতীয় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংকের 10 ও 20 টাকার পলিমার নোট চালু করতে অনুমোদন দিল কেন্দ্র। কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়াল 10। সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী খাঁটি পূজা ও মেলা আজ শেষ হচ্ছে। পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে এই মুহূর্তে চলছে খাঁটি পূজার সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিধায়ক অভিষেক দেবরায় ও মেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক রতন চক্রবর্তী। আজ শেষ দিনেও খাঁটি উৎসবে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম হয়। এনএফ রেলওয়ের লামডিং বদরপুর সেকশনে নিউ হারাঙ্গাজাও স্টেশনের কাছে রেললাইন বসে যাওয়ায় যাত্রী নিরাপত্তার স্বার্থে ক্ষতিগ্রস্ত অংশে সন্ধ্যে 7টা থেকে ভোর 5টা পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 15649 আগরতলা নারেঙ্গি এক্সপ্রেস আগামীকাল রাত 11:30 আগরতলা থেকে ছাড়বে। তাছাড়া 15650 নারেঙ্গি আগরতলা এক্সপ্রেস রাত 10:30 নারেঙ্গি থেকে ছাড়বে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু প্রকৃতি ও জৈব বৈচিত্র্য সংরক্ষণের মধ্য দিয়ে একটি সুস্থ পরিবেশ ও সমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে আজ আগরতলায় হেরিটেজ পার্কে বন দপ্তর আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল বলেন, রাজ্যের 6টি জেলায় 6টি ইকো পার্ক গড়ে তোলা হয়েছে। রাজ্য সরকার সব জেলায় বায়ো ভিলেজ মডেল সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে। রাজ্যপাল পরিবেশ বান্ধব পর্যটন, বনভিত্তিক শিল্প, বৃষ্টির জল সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য বন সংরক্ষক রবীন্দ্র কুমার শ্যামল। এই অনুষ্ঠানে রাজ্যপাল সহ উপস্থিত অতিথিগণ হেরিটেজ পার্কে বৃক্ষরোপণ করেন। ঊনকোটি জেলার কুমারঘাট ব্লকের পঞ্চায়েত সমিতি হলে আজ ব্লক এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌরোহিত্য করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, বিএসসির চেয়ারম্যান তপনজয় রিয়াং সহ ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। মন্ত্রী শ্রী দাস জানান, ভিবিজি রামজি প্রকল্পটি কুমারঘাটের পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকায় সফলভাবে বাস্তবায়নের বিষয়ে বৈঠকে আজ আলোচনা হয়। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া কিশোর রাহাতকার 3 দিনের সফরে আজ রাজ্যে এসে পৌঁছেছেন। রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা আজ সাংবাদিক সম্মেলনে জানান, শ্রীমতী রাহাতকার আগামীকাল উদয়পুরের রাজস্বী হলে বাল্য বিবাহ ও এর সামাজিক প্রভাব নিয়ে এক সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সরকারি প্রকল্পে সুবিধাভোগী বিভিন্ন মহিলাদের সঙ্গেও মত বিনিময় করবেন। পরদিন 30 জুলাই কেন্দ্রীয় সংশোধনাগার পরিদর্শন করবেন এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এরপর আগরতলায় একটি সচেতনতামূলক কর্মসূচিতেও তিনি অংশ নেবেন। সন্ত শিরোমণি গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রদেশ বিজেপি সম্প্রতি সংকল্প অভিযানের আয়োজন করবে। আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। সোনামড়ায় বিজেপির সিপাহী জেলা দক্ষিণাংশ কমিটি আয়োজিত সাংবাদিক সম্মেলনে উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন গুরু রবিদাস মহারাজের 650তম জন্মজয়ন্তী উপলক্ষে বিজেপির উদ্যোগে প্রায় অর্ধবর্ষব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। বিজেপির কৈলাসহরস্থিত জেলা কার্যালয়ে দলের জেলা সভাপতি বিমল কর ও জেলা সাধারণ সম্পাদক সিদ্ধার্থ দত্ত বলেন, গুরু রবিদাস মহারাজের আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত কলেজ বন্ধন যাত্রা, দীপদান, সৎসঙ্গ, সাধুসঙ্গ, ভজন কীর্তন ইত্যাদি অনুষ্ঠান গোটা ঊনকোটি জেলা জুড়ে পালন করা হবে। প্রদেশ সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় আগামীকাল মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে গোমতী জেলাভিত্তিক সংকল্প অভিযানের সূচনা করবেন। বিধায়ক জিতেন্দ্র মজুমদার আজ উদয়পুরে সাংবাদিক সম্মেলনে একথা জানান। আপনারা খবর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, মাত্র 6 বছরের মধ্যে রাজ্যের মোট আভ্যন্তরীণ উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাথাপিছু গড় আয় জাতীয় গড়ের সমপর্যায়ে পৌঁছেছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে শিপার্ট, শিল্প বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে 3টি সমঝোতাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, আজকের এই সমঝোতাপত্র স্বাক্ষরের মাধ্যমে রাজ্যের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক বিকাশের পথে এক নতুন অধ্যায় সূচনা হল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সঙ্গে এই অংশীদারিত্ব রাজ্যের আর্থিক সাক্ষরতা, বিনিয়োগের বিষয়ে সচেতনতা এবং পুঁজি ও বাজার ভিত্তিক দক্ষ মানব সম্পদ গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। অনুষ্ঠানে মুখ্য সচিব

0: জেকে সিনহা বলেন, এই উদ্যোগ ত্রিপুরার উন্নয়ন ও অগ্রগতির এক গুরুত্বপূর্ণ প্রতিফলন। উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। ভারতীয় রিজার্ভ ব্যাংকের 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর প্রস্তাবে অনুমোদন দিল কেন্দ্র। লোকসভায় এক লিখিত উত্তরে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, পরীক্ষামূলক ব্যবহারের জন্য 100 কোটি 10 টাকা ও 20 টাকার পলিমার নোট চালুর জন্য RBI সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছিল। NDA-র সংসদীয় দলের সাপ্তাহিক কৌশলগত বৈঠক মঙ্গল মিলন আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ NDA জোটের অন্যান্য মন্ত্রী ও সাংসদগণ। নারীর আত্মনির্ভরতার মধ্য দিয়েই গড়ে উঠবে উন্নত ভারতের ভিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আহ্বানকে সামনে রেখেই ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে সিপাহীজলা জেলার চরিলামে চলছে স্বসহায়ক দলের মহিলাদের 20 দিনের পরিবেশ বান্ধব চরজাত সামগ্রী তৈরির বিশেষ প্রশিক্ষণ শিবির। রয়েছে একটি প্রতিবেদন।
1: সংসারের ব্যস্ততার মাঝেও স্বনির্ভরতার নতুন স্বপ্ন দেখছেন চরিলামের বহু মহিলা। প্লাস্টিকের বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব চর্যাত পণ্যের চাহিদা বাড়তে থাকায় সেই সম্ভাবনাকে কাজে লাগাতে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণে অংশ নিয়ে মহিলারা শিখছেন শুধু চটের ব্যাগ নয়, পাউচ, ফুলদানি, শোপিস সহ ঘর সাজানোর নান্দনিক নানা সামগ্রী তৈরির কৌশল। প্রশিক্ষার্থীদের বিশ্বাস, এই দক্ষতা ভবিষ্যতে তাঁদের পরিবারের আর্থিক ভিত্তিকে আরও শক্তিশালী করবে এবং আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়তা করবে।
2: বর্তমানে জুট ব্যাগটার খুব চাহিদা, তো ভাবলাম যে এই ব্যাগটা যদি করি তো এটা দিয়ে আমরা হয়তো ইনকামটা একটু ভালো, তার জন্য অন্য অন্য যে ট্রেনিং গুলি করছে দেখছি এটা থেকে যদি আমরা করতে পারি একটু আমরা মহিলারা সশক্তিকরণ হতে পারো।
1: মাস্টার ট্রেনার অনামিকা বিশ্বাসের তত্ত্বাবধানে হাতে কলমে চলছে প্রশিক্ষণ। এই উদ্যোগের লক্ষ্য শুধু দক্ষতা বৃদ্ধি নয়, গ্রামীণ মহিলাদের তৈরি পণ্যকে বৃহত্তর বাজারের সঙ্গে যুক্ত করাও। ইতিমধ্যেই অনলাইন প্ল্যাটফর্মে বিপণনের পরিকল্পনা নেওয়া হয়েছে, পাশাপাশি ভবিষ্যতে চরিলাম এলাকায় একটি উৎপাদন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগও রয়েছে।
3: ট্রেনিং এ জয়েন করেছি আর দেখছি জুট ব্যাগের চাহিদাটা খুবই বেশি, আর প্রধানমন্ত্রী সব মহিলাদেরকে জন্য আত্মনির্ভর হওয়ার জন্য, তাই আমরা মনে করলাম ট্রেনিং এ এসে আমরা যদি কিছু আত্মনির্ভর হতে পারি আমি খুব গর্ববোধ করব। আমার সংসারে আমার স্বামীর আয়ের পাশে যদি আমি কিছু আয় দিতে পারি।
1: চটের প্রতিটি বুননে তাই তৈরি হচ্ছে শুধু একটি পণ্য নয়, গড়ে উঠছে আত্মবিশ্বাস, স্বাবলম্বিতা এবং নতুন জীবনের স্বপ্ন। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
0: খেলার খবর। গ্লাসগো কমনওয়েলথ গেমসে প্যারা অ্যাথলেটিক্সে মেয়েদের শর্টপুট ইভেন্টে 9.81 মিটার থ্রো করে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন শর্মিলা ধানকার, যিনি গেমসের ইতিহাসে প্যারা অ্যাথলেটিক্সে ভারতের প্রথম সোনাজয়ী অ্যাথলিট হয়ে উঠলেন। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন শিল্পা শায়লা, পাশাপাশি পুরুষদের হাই জাম্পে রূপো জিতেছেন সর্বেশ কুশারে। অন্যদিকে ভারোত্তোলনে পুরুষদের 79 কেজি বিভাগে বল্লরী অজয় বাবু, নারীদের 53 কেজি বিভাগে জ্ঞানেশ্বরী যাদব রূপো এবং 58 কেজি বিভাগে বিন্দিয়া রানী দেবী ব্রোঞ্জ পদক জিতেছেন। সব মিলিয়ে 2টি সোনা, 5টি রূপো ও 3টি ব্রোঞ্জ সহ ভারতের মোট পদক সংখ্যা হল 10। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখাল স্মৃতিশীল ফুটবল প্রতিযোগিতা আগামী 16 আগস্ট থেকে শুরু হবে। আজ TFA অফিসে রাখাল শিল্ড কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আসরে 8টি দল অংশ নেবে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বীরেন্দ্র ক্লাব খেলবে এগিয়ে চলো সংঘের বিরুদ্ধে। আসরের ফাইনাল ম্যাচটি 25 আগস্ট অনুষ্ঠিত হবে। TFA-র যুগ্ম সচিব কৃষ্ণপদ সরকার এ খবর জানিয়েছেন। আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে উড়িষ্যা ও গাঙ্গেয় উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি আগামী 24 ঘন্টার মধ্যে উত্তর উড়িষ্যা, দক্ষিণ ঝাড়খণ্ড ও উত্তর ছত্তিশগড় অভিমুখে অগ্রসর হবে বলে ভারতীয় আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে। এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামীকাল থেকে 3রা আগস্টের মধ্যে ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় দক্ষিণ জেলা, গোমতী ও সিপাহীজলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার। 7 দিনব্যাপী ঐতিহ্যবাহী খার্চি উৎসব আজ শেষ হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালু সুস্থ জৈব বৈচিত্র্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন মাথাপিছু গড় আয় জাতীয় আয়ের সমপর্যায়ে পৌঁছেছে। রিজার্ভ ব্যাংকের 10 ও 20 টাকার পলিমার নোট চালু করতে অনুমোদন দিল কেন্দ্র। কমনওয়েলথ গেমসে ভারতের পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।

এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজন এআইআর অ্যাপে।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প। সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙলো। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
2: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.
3: আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া।
4: আকাশ বাণী কোলা শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনায়।

0: শুরু হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা। মানব বিকাশের মৌলিক চাহিদার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা, আর এই শিক্ষা এখন মূলত বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষায় মুখ্য। তাই শিক্ষার্থীদের সাথে শিক্ষকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোগ্রাহী এবং কার্যকরী শিক্ষাদানের ক্ষেত্রে কৈলাসহরে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা গুরুদায়িত্ব পালন করে চলেছেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় শিক্ষিকা শ্রীমতী উর্জিতা দে, যিনি নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। তিনি আজ স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং পাঠদান করেছেন অষ্টম শ্রেণীর অঙ্ক।
1: তো প্রিয় ছাত্রছাত্রীরা, আবার চলে আসলাম আমরা অষ্টম শ্রেণীর অঙ্কের ক্লাসে। আমাদের চতুর্থ অধ্যায়, আমাদের বিষয় চতুর্ভুজ। তো সেদিনের ক্লাসে তো আমরা অনেক ধরনের চতুর্ভুজ নিয়ে কথাবার্তা বললাম, অনেক ধরনের চতুর্ভুজের অনেক রকম বৈশিষ্ট্য প্রপার্টি সম্পর্কে আমরা শিখলাম। তোমাদের বলেছিলাম সবগুলো বৈশিষ্ট্য অনুযায়ী পাশে পাশে ছবি এঁকে সেটা শিখতে, সেগুলো সম্পর্কে পড়তে। তোমরা নিশ্চয়ই তাই করেছ, তাই না? তো আজকে আমরা আমাদের অঙ্ক ক্লাসে চতুর্ভুজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য বা প্রপার্টি, যেটা আমাদের চতুর্ভুজের অঙ্ক সলভ করার ক্ষেত্রে এবং প্রচুর ক্ষেত্রে আমরা যখন জ্যামিতি করব, আমরা জ্যামিতিক প্রমাণগুলো করব, তখন আমাদের কাজে লাগে, সেটার ব্যাপারে জানব। সেটা কি জানো? সেটা একদম সোজা। আচ্ছা, তার আগে আমাকে বলো তো, আমরা যে ত্রিভুজ সম্পর্কে জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? ঠিক একই রকম ভাবে আমরা এই যে চতুর্ভুজ নিয়ে পড়াশুনো করছি, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 300।

60 ডিগ্রি। এটা একদম খাতায় স্পষ্ট করে লিখে এখানে স্টার মার্ক করে রাখো। চতুর্ভুজের অভ্যন্তরীণ 4 কোণের মোট সমষ্টি 360 ডিগ্রি। এই যে এটা আমরা জানলাম, এটা দিয়ে কিন্তু এক্ষুনি আমরা অনেক অনেক অঙ্ক করব। তোমরা সবাই তৈরি তো? ঠিক আছে, লিখেছো তো সেটা? আচ্ছা, এখন সবাই একটা প্রশ্ন লিখো। প্রশ্নটা লিখো এবং একে একে লিখবে। সবাই প্রথম একটা এ বি সি ডি একটা চতুর্ভুজ এঁকে ফেলো। প্রশ্নটা হলো, এ বি সি ডি একটা চতুর্ভুজের বি কোণ 75 ডিগ্রি, সি কোণের মান 80 ডিগ্রি এবং ডি কোণের মান 100 ডিগ্রি। তাহলে সেই চতুর্ভুজটির এ কোণের মান কত? একদম সহজ প্রশ্ন, 1 মার্ক বা 2 মার্ক দিয়ে আসে। লিখেছো সবাই? আবার কি বলতে হবে? অবশ্যই তোমরা চতুর্ভুজটা এঁকেছো। এ বি একটা চতুর্ভুজ একে ABCD নাম দিয়ে দাও। নাম দিয়ে তোমরা বি কোণে লিখে রাখো, তোমাদের প্রশ্ন অনুযায়ী বি কোণের মান 75 ডিগ্রি লিখে রাখো। সি কোণের মান কত? কত? 80 ডিগ্রি, সেটা লিখে রাখো। আর ডি কোণের মান কত? 100 ডিগ্রি লিখে রাখো। লিখেছ? এখন যে ছবিটা একে মানগুলো লিখেছ সেখানে দেখো 3টি কোণেরই মান আছে, শুধুমাত্র আমাদের 1টি কোণের মান জানা নেই, সেটা আমাদের বের করতে হবে। আর এই যে আমরা এখন সেটা বের করব, এই ক্ষেত্রে একটু আগে আমি যে বলেছি যে অন্যতম প্রধান প্রপার্টি আমাদের চতুর্ভুজের, যে চতুর্ভুজের 4 কোণের মোট সমষ্টি 360 ডিগ্রি, সেটা কাজে লাগবে। আচ্ছা, তো এই প্রশ্নটাতে যে ছবিটা এঁকেছ, বি কোণ সি কোণ ডি কোণের মান লিখে রেখেছ, সেগুলো সবাই যোগ করো তো। যোগ করেছ? বি ইজ ইকাল টু 75 ডিগ্রি প্লাস সি ইজ ইকাল টু 80 ডিগ্রি প্লাস ডি ইজ ইকাল টু 100 ডিগ্রি। তো সেগুলো যোগ করার পর কত হয়েছে? হয়েছে কত? হ্যাঁ, ঠিক বলেছ, 255 ডিগ্রি হয়েছে আমাদের, 255 ডিগ্রি হয়েছে। কিসের হয়েছে সেটা? কিসের যোগফল? মানে এই যে চতুর্ভুজটা আছে, সেই চতুর্ভুজের যে 3টি কোণ দেওয়া আছে, সেই 3টি কোণের মোট যোগফল হয়েছে 255 ডিগ্রি। তাহলে দেখো, অঙ্ক কিন্তু আমরা প্রায় করে ফেলেছি। এখন আমরা জানি, কি জানি? আমাদের চতুর্ভুজের 4টা কোণের মোট সমষ্টি 360 ডিগ্রি। এখন চট করে 360 ডিগ্রি থেকে 250 ডিগ্রি বাদ দিয়ে দাও, সাবট্রাক্ট করে নাও, তাড়াতাড়ি বিয়োগ করে ফেলো। করেছ? কত বেরিয়েছে? 105 ডিগ্রি, 105 ডিগ্রি, তাই তো? একদম সঠিক, সেটাই হলো তোমার এ কোণের সমষ্টি, মানে এ কোণের মান। এখন দেখো, এই যে তোমার যে এ কোণের মানটা বেরোলো, তোমার মনে হয়তো একটু উস্কুস খুসখুস করছে, আরে আমার এটা সঠিক হলো কিনা। তাহলেও কোনো সমস্যা নেই, তুমি চট করে এই যে 4টা, এখন তো তুমি 4টা কোণের মানই পেয়ে গেলে, 4টা কোণের মানগুলো চট করে তুমি প্লাস করে নাও। করে নিয়েছ? কত হয়েছে? 360 ডিগ্রি। যখনই তোমার 4টা কোণের মান 360 ডিগ্রি হয়ে গেল, তোমার অঙ্ক একদম সঠিক। তোমার এ কোণের মান যে 105 ডিগ্রি বেরিয়েছে, সেটা একদম সত্যি। তাহলে পারবে তো এরকম করে এই প্রপার্টিটা কাজে লাগিয়ে, যখন কোনো ধরনের চতুর্ভুজের 3টি কোণ দেওয়া থাকবে, 1টি কোণের মান বের করতে বলবে, সহজে সেটা দিয়ে করে ফেলবে, তাই তো? আচ্ছা, আরেকটা অঙ্ক করে, এটা অল্প একটু কঠিন, কঠিন ঠিক না, কঠিন আমি বলবো না, আমরা সেই ক্ষেত্রে একটু রেশিও বা একটু অ্যালজেব্রা আমরা ব্যবহার করব। রাজি তো সবাই? মনে করো এমন একটা চতুর্ভুজ রয়েছে যার অভ্যন্তরীণ যে কোণগুলো সেগুলো 3:4:5:6 এই রেশিওতে রয়েছে। এখন তোমাকে বের করতে হবে প্রতিটি কোণের মান কত।

না না, একদম টেনশন করবে না, এটাও এই সেম যে প্রপার্টিটা বললাম, চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি, সেটা দিয়ে তুমি অতি সহজে বের করতে পারবে একদম। সেই ক্ষেত্রে আমরা কি করব, তোমরা দেখো এখানে একটা রেশিও দেওয়া আছে, কি রেশিও দেওয়া আছে, 3:4:5:6 রেশিও দেওয়া আছে। তো কিসের রেশিও, চার কোণের যে মান সেটার রেশিও। তো এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা ভ্যালু ধরব, এখানে আমরা একটু অ্যালজেব্রা আনবো, এক্স আমরা সেটা ধরব, আমরা এভাবে লিখব, ধরিয়ে আমার যে চতুর্ভুজ আছে, চতুর্ভুজের যে চার কোণের মানগুলো হলো যথাক্রমে 3x, 4x, 5x, and 6x, ঠিক আছে। এখন আমরা সেই প্রপার্টি অনুযায়ী জানি যে চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত কত, 360 ডিগ্রি। তাহলে আমরা লিখি 3x + 4x + 5x + 6x = 360 ডিগ্রি, লিখেছ, সবাই লিখেছ, ভেরি গুড। এখন সেগুলো প্লাস করো, তো এটা তো সবাই আমরা প্লাস করতে পারি, 3+4+5+6 কত হলো, কত হয়েছে, 18x হয়েছে। তো তো আমরা 18x = 360 ডিগ্রি আমাদের হয়েছে। এখন আমরা x এর মান বের করব, তাহলে x = হবে 360 ডিগ্রি / 18। তো 360 কে 18 দিয়ে ভাগ করে দাও, 18 টেবিল আমরা অনেকেই জানি, আর না হলে সাইডে করে ফেলবে, 18 1 = 18, 18 2 = 36। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত বেরোলো, কত বেরিয়েছে, 20 ডিগ্রি, তাই তো, বেরিয়েছে তো সবার, ভেরি গুড। তাহলে এক্স এর ভ্যালু যদি আমাদের 20 ডিগ্রি বেরিয়ে থাকে, তাহলে আমাদের যে প্রথম যে কোণের মানটা আমরা ধরেছিলাম 3x, তার ভ্যালু কত হবে, 3×20° = 3 2 6 60 ডিগ্রি, তাই তো, করেছ। তারপরের যে কোণটা যার ভ্যালু ছিল 4x, একইভাবে আমরা লিখব, 4×20° = 4 2 8 ডিগ্রি, হয়েছে, দুটা হয়ে গেছে, দেখো 60 ডিগ্রি আর 80 ডিগ্রি। তারপরের যে কোণ যার ভ্যালু আমরা 5x ধরেছিলাম, একইভাবে এখানে x এর মানটা শুধু তুমি বসিয়ে দেবে, একদম সিম্পল, 5×20° আমাদের, 5 2 10 আমাদের কত হয়েছে, 100 ডিগ্রি, হয়েছে। তো তারপর আমাদের যে লাস্টেরটা ছিল, যেটা 6x ছিল, সেটা 6×20° করে তুমি বের করে ফেলো। এখন এই যে সবগুলো কোণের মান দেখো, এখন তোমার হয়ে গেছে, হয়ে গেছে না, প্রথম তো খুব চিন্তায় পড়েছিল, আরে একটা কোণেরও মান দেওয়া নেই, আমি কি করে সবগুলো চতুর্ভুজের কোণের মান বের করব, আবার রেশিও লেখা, আবার কি কি লেখা আছে, একটু ভয় পেয়েছিলে তো, কিন্তু একদম ভয় পাবে না, শুধুমাত্র মাথায় রাখবে যে যখনই কোণ জনিত কিছু আসবে, চতুর্ভুজের অভ্যন্তরীণ কোণ জনিত, তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই যে বৈশিষ্ট্যটা, যেটাকে আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টিও বলে থাকি, যে একটা চতুর্ভুজের অভ্যন্তরীণ প্রতিটা কোণের মান 360 ডিগ্রি, সেটার সাহায্যে আমরা খুব দ্রুত বের করতে পারবো। পরীক্ষায় এই প্রশ্নটা 2 বা 3 মার্ক দিয়ে আসতে পারে, কখনো কখনো তোমার MCQ-এ এক্স এর ভ্যালু সে এত করে লেখা, যে কোনো একটা কারেক্ট অপশন তুমি চুজ করবে সেরকম করেও আসতে পারে। তো ক্লিয়ার হয়েছে, আমরা দেখো আমরা যে পড়েছিলাম প্রপার্টিগুলো কেন পড়েছিলাম, একটা তো পড়েছিলাম সহজে চিহ্নিতকরণ করার জন্য, কোন চতুর্ভুজ কোন ধরনের চতুর্ভুজ, কার তার বৈশিষ্ট্য কী, আরেকটা কি পড়েছিলাম, যে এই যে আমরা বৈশিষ্ট্যগুলো সেগুলো সাহায্য নিয়ে খুব দ্রুত যাতে আমরা সেই অঙ্কগুলো করে ফেলতে পারি। দেখো অতি দ্রুত খুব তাড়াতাড়ি আমরা কিন্তু দুটা অঙ্ক করে ফেলেছি। এখন কিন্তু আরেকটা অঙ্কে আসছি, আরেকটা অঙ্কে আসার আগে বলবো, এখানে কিন্তু আরো দুইটা বৈশিষ্ট্য তোমাদের খাতায় লিখে রাখবে, গত দিনের ক্লাসে আমি কিন্তু সেগুলো সম্পর্কে বলেছিলাম, আমি একটা

চতুর্ভুজ সামান্তরিকের কথা বলেছিলাম তো, মনে আছে তো? যেই চতুর্ভুজের বিপরীত মানে বাহুগুলো সমান্তরাল তাকে আমরা সামান্তরিক বলে থাকি। তো এ সামান্তরিকের ক্ষেত্রে দুটা বিশেষ বৈশিষ্ট্য আগে সেটা লিখে রাখো, যে কোনো সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়। বিপরীত কোণগুলো কি হয়? সমান হয়। মনে করো এ বি সি ডি একটা সামান্তরিক আছে, তাহলে এর বিপরীত যে সি কোণ হবে এ অ্যাঙ্গেল এ ইজ ইকাল টু অ্যাঙ্গেল সি হবে। ঠিক একই রকমভাবে বির যে বিপরীত যে ডি অ্যাঙ্গেল রয়েছে এই দুটো সমান হবে। মনে থাকবে সেটা? সেটা লিখে রাখো, ছবি একেও লিখে রাখো, তাহলে আর ভুলবে না, আর কিন্তু পরীক্ষার সময় মানে টেনশন হবে না, নার্ভাস হবে না, ঠিক আছে? আরেকটা জিনিসও লিখে রাখো যেটা অত্যন্ত জরুরি, যে সামান্তরিকের সন্নিহিত কোণ, আমরা অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেল মানে পাশাপাশি। তুমি একটু আগে কি লিখেছো? যে বিপরীত কোণগুলো সমান হয় আর সন্নিহিত কোণগুলো হয় সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মানে কি বুঝো? মানে সন্নিহিত কোণের মান হবে 180 ডিগ্রি। মানে তুমি মনে করো তোমার সি আর ডি দুটো সন্নিহিত কোণ আছে, ডি যদি তোমার 100 ডিগ্রি হয় তাহলে তোমার সির মান হবে 80 ডিগ্রি, আর দুটোকে যোগ করলে আমরা কি পাবো? 180 ডিগ্রি। বুঝতে পেরেছো? লিখেছো সেগুলো? আবার কি বলবো, লাগবে না তো বলা, তবু আবার বলে নিচ্ছি যে বিপরীত কোণগুলো সমান হবে সামান্তরিকের ক্ষেত্রে এবং তার সন্নিহিত কোণগুলির মোট যোগফল 180 ডিগ্রি হবে। এখন সামান্তরিকের যে বিশেষ দুটো প্রপার্টি সম্পর্কে বললাম সেটা নিয়েও একটা অঙ্ক করে ফেলি চট করে, রাজি আছো তো? আচ্ছা, তাহলে আবার লিখে ফেলো, একটা সামান্তরিক এবিসিডি, এবিসিডির এ কোণের মান হলো 70 ডিগ্রি। এখন তোমাকে বের করতে হবে অবশিষ্ট তিনটি কোণের মান, মানে তোমার বি সি ডি কোণের মান বের করতে হবে। কি হলো, পারবে তো? আবার টেনশনে পড়েছো? না, এখানেও কোনো টেনশন করতে হবে না। দেখো, একটু আগে যে প্রপার্টিগুলোর কথা বললাম সামান্তরিকের, এইটা দিয়েই আমরা বের করে ফেলতে পারবো একদম ইজিভাবে। চট করে একে নাও সামান্তরিকটা, এ বি সি ডি নাম দিয়ে দাও। দিয়েছ? দেখো, কোয়েশনে কি ছিল আমাদের? এ কোণের মান ছিল 70 ডিগ্রি, তাহলে এ কোণকে চিহ্নিত করে 70 ডিগ্রি লিখে রাখো। এ বি সি ডি হলো তোমার সেই সামান্তরিকের নামটা, তাই তো? তাহলে এ কোণের বিপরীত কোন কোণ আসছে? সি কোণ আসছে, তাই তো? তাহলে এ যদি 70 ডিগ্রি হয় তাহলে তোমার সি কোণের মানও 70 ডিগ্রি হবে। কেন হবে? দেখো, একটু আগে বলেছি, তোমরা লিখে রেখেছো সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয় গেছে, এ 70 হয়েছে, সি 70 হয়ে গেছে তো? খুশি? এখন ভাবছো বি আর ডি কি করে বের করবে? দেখো, আরেকটা প্রপার্টি বলেছিলাম যে সামান্তরিকের সন্নিহিত কোণগুলোর মোট মান হয় 180 ডিগ্রি, তাই তো? এখন যে তুমি এবিসিডি সামান্তরিকের এ কোণ তোমার 70 ডিগ্রি, সি কোণ তোমার 70 ডিগ্রি, সির পাশে তোমার রয়েছে মনে করো তোমার ডি কোণ, এখন এই যে সি কোণ প্লাস ডি কোণ হবে তোমার 180 ডিগ্রি। তো লিখে ফেলো, সি কোণ অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ডি ইজ ইকাল টু 180 ডিগ্রি, দেয়ার ফোর অ্যাঙ্গেল ডি, অতএব ডি অ্যাঙ্গেলের মান 180 ডিগ্রি। তোমার সি আগেই জানো তুমি 70 বের করে রেখেছো, তাই তো? তাহলে 180 ডিগ্রি থেকে তুমি 70 ডিগ্রি বাদ দিয়ে দাও, বাদ দিয়ে দাও, চট করে বাদ দিয়েছো। কত রেজাল্ট বেরিয়েছে? 110 ডিগ্রি, 110 ডিগ্রি বেরিয়েছে তো? ভেরি গুড। তাহলে ডি কোণের মান হলো 110 ডিগ্রি। দেখো, এটা কিন্তু এটা আমরা এ জায়গাটা আমরা ভেরিফাই করে কিন্তু করেছি, সন্নিহিত কোণগুলির মোট সমষ্টি 180 ডিগ্রি, তাই তো? এখন আর কোনটা তোমার বাদ রইল? বি কোণ।

0: এখন দেখো বি কোণটা কিসের বিপরীত কোণ? ডি কোণের বিপরীত কোণ তো। তাহলে ডির বিপরীত যদি বি হয় তাহলে সামান্তরিকের যেহেতু বিপরীত কোণগুলি সমান হয় তাহলে ডি কোণের ভ্যালুও তোমার কত হবে? 110 ডিগ্রি। হয়েছে, লিখেছ? লিখেছ? তাহলে দেখো এই যে সামান্তরিকের আমরা যে করলাম, দেখো এই দুটা বৈশিষ্ট্য দিয়ে খুব সুন্দর করে বেরোলো না? কঠিন লেগেছে কি? কঠিন লাগেনি তো? এ কোণ, এ কোণের বিপরীত রয়েছে সি কোণ, তাহলে সি কোণও 70 হবে। এখন আমরা সি কোণের পাশাপাশি আমরা নিলাম ডি অ্যাঙ্গেল, এবং যেহেতু পাশাপাশি দুটি কোণের মোট সমষ্টি 180 ডিগ্রি হবে, এই জন্য আমরা 180 থেকে আমরা কি করেছি, সি কোণের যে মান সেটাকে বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে আমাদের 110 ডিগ্রি বেরিয়েছে বি কোণের মান, তাই তো? এখন এটার বিপরীত আবার কোনটা হয়েছে? এ বি সি ডি, তোমার এই যে ডির বিপরীত আবার বি কোণ রয়েছে, তাহলে ডির বিপরীত যেহেতু বি রয়েছে তাহলে বির ভ্যালুও হবে 110 ডিগ্রি। দেখো তোমার সবগুলো সামান্তরিকের কোণের মান কিন্তু বেরিয়ে গেছে, কি মজার ব্যাপার হলো, তাই না? দেখো চট করে সবগুলো প্রপার্টি দিয়ে তোমরা এত সুন্দর করে অঙ্কগুলো করে ফেললে, কেমন লাগলো অঙ্কগুলো করতে? আর কি মনে হয়েছে চতুর্ভুজের সাংঘাতিক ব্যাপার? কি বলবো কি পড়বো কিছু বোঝা যাচ্ছে না, তেমন নয় তো? এই ব্যাপারে আরো আরো অঙ্ক তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আমরা আরেকদিন আরেকটা ক্লাসে চতুর্ভুজের অন্য প্রপার্টি দিয়ে আরো অনেক অনেক অঙ্ক করব। ঠিক আছে, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, আবারও কোনো দিন আরেকটা অঙ্কের ক্লাসে আমাদের কথা হবে। নমস্কার।
1: শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানেই শেষ হল। আজ পড়ালেন শিক্ষিকা শ্রীমতী অর্চিতা দে, নেতাজি বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুল। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা এখানে শেষ হল। অনুষ্ঠানটির সংযোজনায় ছিলেন কথাকলি চৌধুরী।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে এই শ্রাবণের সন্ধ্যা রাতে স্বাগত জানিয়ে শুরু করছি ভয়েস মেল অনুষ্ঠান গীত পাহাড়। তাহলে চলুন দেখি আজকে প্রথমেই ফোন লাইনে কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, গীত পাহাড় থেকে বলছি।
1: নমস্কার দাদা।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আশুতোষ দেবনাথ বলছি। আর ভালো হয়ে গেলাম। আমাকে একটা হিন্দি গান শুনিয়ে দিন। 1981 সালে মুক্তি পেয়েছিল একখানা বিখ্যাত হিন্দি ছবি।

0: ধনবান। আর গানটা হচ্ছে কে আছে দেখ কার সারি দুনিয়া। আবার বলবো গানটা, এ আখে দেখ কার সারি দুনিয়া ভুল যাতে হ্যায়।
1: আচ্ছা,
0: আর এই গানটি গেয়েছেন মহান শিল্পীরা হলেন।

0: আচ্ছা ঠিক আছে, এই গানটা আপনার জন্য পাঠাবো।
1: আর পশ্চিমবঙ্গ থেকে শুনবেন লালন ভাই, বাদল ভাই আর অবিনাশ টেলি আর নেটওয়ার্কের সব বন্ধুরা।
0: ঠিক আছে, সবাই মিলে শুনবেন, আমরা পাঠিয়ে দেবো।
1: নমস্কার দাদা ভাই।

0: হ্যালো,
1: হ্যাঁ, গীত বাহার থেকে কথা বলছি।
0: হ্যাঁ নমস্কার দাদা,
1: নমস্কার।
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: আচ্ছা, হ্যাঁ বলুন আপনি।
0: দাদা একটা হিন্দি গানের কথা বলছি,
1: হ্যাঁ
0: ছবির নাম হচ্ছে ফুল বনে পাথর,
1: আচ্ছা,
0: আর গানটা হচ্ছে ম্যায় জব সোচা থা তুমহে, আর শিল্পী হচ্ছেন অনুরাধা পরবাল, উদিত নারায়ণ।
1: আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনার জন্য পাঠাবো।
0: আর এই গানে যাদেরকে

0: বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই, সংগীতা দিদি ভাই, আশুতোষ দেবনাথ এবং এর মধ্যে যারা শুনছেন সকল বন্ধুদের শুনবো।
1: ঠিক আছে, সকল বন্ধুদের জন্য পাঠিয়ে দেবো আপনার পছন্দ করা গান।
0: নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনি ভালো থাকবেন।

0: নমস্কার।
1: হ্যাঁ দাদা,
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা দাদা আপনার চন্ডীপুর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ
1: তো
0: বলুন।
1: দাদা, আজকে আমি হিন্দি গান শুনবো, ছবির নাম শোলা ওর শবনম,
0: আচ্ছা,
1: আর গানের কলি হচ্ছে তু পাগল প্রেমী আবারা,
0: আচ্ছা ঠিক আছে।
1: আর গানটি আপনাকে নিয়ে শুনবো। আর

0: নমস্কার দাদা।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
0: আমি সঙ্গীতা দাদা আপনার চন্ডীপুর থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ
0: তো দাদা, আজকে আমি হিন্দি গান শুনবো, ছবির নাম শোলা ওর শবনম,
1: আচ্ছা,
0: আর গানের কলি হচ্ছে তু পাগল প্রেমী আবারা।
1: আচ্ছা ঠিক আছে,
0: গানটি আপনাকে নিয়ে শুনবো, আর পশ্চিমবঙ্গ থেকে শুনবেন বাদল ভাই, লালন ভাই, আর এখন থেকে জগদাতা প্রেমী দাদা, অভিনাথ ভাই, সবাইকে নিয়ে শুনবো।

0: হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার। গীত ভারতী থেকে কথা বলছি।
1: হ্যাঁ নমস্কার,
0: হ্যাঁ
1: আমি বিলোনিয়া উত্তর ছড়া সীমা থেকে বিশ্বজিৎ পাল।
0: হ্যাঁ, বলুন আপনি।
1: হ্যাঁ, ওই আমাকে আজকে বাংলা ছায়াছবি থেকে একটি গান শুনিয়ে দেবেন, বিয়ের ফুল ছায়াছবি থেকে,
0: আচ্ছা, কোন গানটা শোনাবো?
1: যতই করবা না।
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে।

0: দাদাভাই,
1: নমস্কার, বলুন।
0: আমি কুমারঘাট থেকে বুলটি দাস।
1: হ্যাঁ
0: দাদাভাই, আমি একটি হিন্দিতে ছবি গান শুনবো, মঞ্জিল।
1: আচ্ছা,
0: রিমঝিম গিরে শ্রাবণ,
1: বাহ, ঠিক আছে,
0: সব বাইরে নিয়ে শুনবো দাদাভাই, আপনিও শুনবেন।
1: হ্যাঁ হ্যাঁ,
0: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: নমস্কার, আপনিও ভালো।

0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দাদা, আমি ধর্মনগর থেকে অভিলাষ থেকে।
0: আচ্ছা, হ্যাঁ বলুন অবিনাশ বাবু।
1: হ্যাঁ, তো দাদা আজকে আমাকে গীতবার একটি গান শুনে দিলেন। গানটি হলো, ছবির নাম হলো আক্রোশ, আর গানের কলি হলো কি করে যে বাঁচি চোখে শ্রাবণ নিয়ে, প্রায় ঘোষালের গল্পে।
0: আচ্ছা।
1: হ্যাঁ, আর আমার সাথে রয়েছেন অনুপ দা, রয়েছেন জগজিৎ দা।

ভয়েসমেল অনুষ্ঠান গীত বাহার এখানে শেষ হল। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন প্রসেনজিৎ।

এতক্ষণ শুনলেন গজল শিল্পী ছিলেন চন্দন দাস, আকাশবাণী কোলা শহর। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে আজ শুনবেন স্যার স্বামীর রাগে শরৎবাদন, শিল্পী উস্তাদ আমজাদ আলী খান।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে সারসামের আগে শরৎবাদন শুনলেন। শিল্পী ছিলেন উস্তাদ আমজাদ আলী খান, আকাশবাণী কোলা শহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রীলি করে শোনানো হচ্ছে।

0: आकाशवाणी समाचार के साथ मैं प्रशांत कुमार। लोक परीक्षा अनुचित साधन रोकथाम संशोधन विधेयक 2026 पर लोकसभा में चर्चा हो रही है। ये विधेयक लोक परीक्षा अनुचित साधन रोकथाम अधिनियम 2024 में संशोधन के लिए लाया गया है। विधेयक में 10 वर्ष तक की कैद, 10 करोड़ रुपए तक का जुर्माना और दोषी पाए गए अपराधियों की संपत्ति की जब्ती के कठोर दंड शामिल हैं। मामलों का शीघ्र निपटान सुनिश्चित करने के लिए विधेयक में प्रत्येक राज्य सरकार और केंद्र शासित देश में दैनिक सुनवाई के लिए विशेष त्वरित न्यायालय स्थापित करने का प्रावधान है।
1: এক ছদ্ম পদক্ষেপ বলে জানিয়েছে নতুন দিল্লি। সে দেশে আন্দোলনকারীদের উপর পাক সেনার গুলিচালনায় কমপক্ষে 18 জন প্রাণ হারিয়েছেন বলে খবর। ভারতের শিল্প উৎপাদন সূচক আইআইপি চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে। চীনের হ্যাংঝুতে আইএসএসএফ শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারত 2টি ব্রোঞ্জ পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। এই বিলে 2024 সংশ্লিষ্ট আইনটির বেশ কিছু সংশোধন করা হয়েছে। এই বিলে প্রশ্ন ফাঁসের মতো গর্হিত অপরাধের ক্ষেত্রে সাজা হিসেবে 10 বছরের কারাদণ্ড, 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা এবং দোষীদের সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তাব রাখা হয়েছে। মামলার তদন্ত দ্রুত শেষ করার লক্ষ্যে প্রতিটি রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত প্রশাসনকে প্রাত্যহিক শুনানির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত স্থাপনের নির্দেশও দেওয়া হবে। এ ধরনের অপরাধের তদন্ত থানায় অভিযোগ দায়ের হওয়ার দিন থেকে পরবর্তী 2 মাসের মধ্যে এবং চার্জশিট পেশ করার পর থেকে 3 মাসের মধ্যে শুনানি সম্পূর্ণ করার উল্লেখ রয়েছে এই বিলে। বিলটি উত্থাপন করে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেন, দেশের যুব সম্প্রদায় এবং পড়ুয়াদের কল্যাণের দিকটি সুরক্ষিত রাখতে সরকারের কঠোর দায়বদ্ধতার প্রতিফলন হল এই নতুন বিল। একই সঙ্গে যুবাদের ভবিষ্যতের সঙ্গে যাতে কোনোভাবেই আপোষ করা না হয় তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর সংকল্পের দিকটিও এই বিল পেশের মাধ্যমে ফুটে উঠেছে। এই বিলকে ভারতের সংসদীয় ইতিহাসের এক মাইল ফলক

0: উল্লেখ করেন তিনি। কংগ্রেস ও ইউপিএ জমানায় প্রশ্নপত্র ফাঁসের একাধিক ঘটনার উল্লেখ করে শ্রী সিং বলেন, তৎকালীন সময়ে এ ধরনের ঘটনা রুখতে কোনো নির্দিষ্ট আইন ছিল না। 2024 সালে মোদী সরকারই প্রথম এই আইন প্রণয়ন করে।
1: In 2024, this bill was brought in to reassure the students that their future is safe. So we learned from the experience of the 2024 Act and the subsequent sequence of events, like any responsible government should do. And therefore, this amendment is being brought in to make the law more stringent, and to ensure speedy justice, so that the credibility of all these exams gets enhanced and gets reinstated.
0: আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের গৌরব গগৈ শিক্ষাক্ষেত্র নিয়ে সরকারের উদাসীনতার অভিযোগ তোলেন। তিনি বলেন, এই বিল আগের আইনের সংশোধন মাত্র, প্রকৃত সংস্কারের পক্ষে সরকার রাজি নয়।
2: इस संशोधन वाले बिल का विवरण पढ़ के साफ साफ पता चल जाता है कि ये सरकार शिक्षा विभाग को लेकर गंभीर नहीं है, सुधार नहीं लाना चाहिए। ये सिर्फ एक दिखावा का बिल है, क्योंकि ये बिल एक संशोधन बिल है।
0: বিলের পক্ষে সমর্থন ব্যক্ত করে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি বলেন, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হওয়া প্রতিটি পড়ুয়ার অধিকার, প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়নের প্রয়োজনীয়তার পক্ষে সওয়াল করেন তিনি। নিট ইস্যুতে আন্দোলনরত পরীক্ষার্থীদের উপর পুলিশি তৎপরতার প্রতিবাদে বিরোধীদের হৈহট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন আজ দিনের মতো মুলতবি হয়ে গেছে। প্রথমবার মুলতবি হওয়ার পর দুপুর দুটোয় সভা বসলে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন রাম মাঝি ক্ষুদ্র অতি ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজেস উন্নয়ন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনটি সংশোধন করা হয়েছে। বিল পেশের সময় বিরোধীরা তাদের নিজস্ব ইস্যুতে চিৎকার চেঁচামেচি করতে থাকেন। হৈহট্টগোলের মধ্যেই ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সভা আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেন। দিল্লির যন্তর মন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্য সচিবদের নোটিশ জারি করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, দুই বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহানার বেঞ্চ অন্তর্বর্তীকালীন নির্দেশে জানিয়েছেন, বিক্ষোভ সংক্রান্ত সমস্ত সিসিটিভি, ড্রোন ও বডি ক্যাম ফুটেজ এবং ওয়্যারলেস তথ্য সংরক্ষণ করতে হবে। যেসব শিক্ষার্থীকে বিক্ষোভে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। শীর্ষ আদালতের নির্দেশ, ছাত্র বিক্ষোভে গ্রেপ্তার হওয়া 18 বছরের কম বয়সী শিক্ষার্থীদের, যাদের কোনো অপরাধের রেকর্ড নেই, সব রাজ্যকে তাদের মুক্তি দিতে হবে। এদিকে এই রায়ের পরই পশ্চিমবঙ্গে ধর্মতলায় পুলিশ ও সাংবাদিকদের উপর আক্রমণের ঘটনায় ধৃত 16 জনকে জামিন দিয়েছে ব্যাংশাল আদালত। এ সংক্রান্ত মোট 7টি মামলা দায়ের হয়েছিল। এর মধ্যে 5টি দায়ের করেছিলেন সাংবাদিকরা এবং 1টি মামলা ছিল পুলিশ স্বতঃপ্রণোদিত। এই মামলাতেই 16 জনকে গ্রেপ্তার করা হয়। রাজ্য সরকারের শীর্ষ আদালতের নির্দেশ মেনে ওই মামলাটি প্রত্যাহার করে নিয়েছে। এর ফলে সরকারে সকলেই 500 টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হয়েছে। সংসদ ভবনে জাতীয় গণতান্ত্রিক জোট বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএর সংসদীয় দলের সাপ্তাহিক কৌশল নির্ধারণী বৈঠক মঙ্গল মিলন আজ অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সরকারের বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী দপ্তরের কার্যক্রমের পাশাপাশি অর্থ, বাণিজ্য, শিল্প এবং প্রযুক্তিগত ক্ষেত্রে ভবিষ্যৎ কর্মপন্থা আলোচনা করেন। বিকশিত ভারতের লক্ষ্য পূরণে গৃহীত উদ্যোগ আরও ত্বরান্বিত করার ব্যাপারেও বৈঠক আলোচনা হয়। শ্রী মোদী বিভিন্ন দপ্তর ও মন্ত্রকের মধ্যে সমন্বয় বাড়িয়ে তোলার উপর জোর দিয়েছেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাষ্ট্রপতি ভবনের দায়িত্বভার গ্রহণ করার 4 বছর পূর্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ভার্চুয়ালি একাধিক প্রকল্পের সূচনা করেছেন। তার ভাষণে রাষ্ট্রপতি দেশের উন্নয়ন এবং সাংস্কৃতিক নবজাগরণের উল্লেখ করেন। পাক অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত বিধানসভা নির্বাচন করানো, ওই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন, অবৈধ কার্যকলাপ চালানোর সুবিধার্থে নেওয়া এক ছদ্ম পদক্ষেপ বলে ভারত উল্লেখ করেছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জম্মু কাশ্মীর এবং লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ।
3: The entire Union Territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal and forcible occupation of Pakistan, are integral and inedible parts.

0: of India. The current cosmetic electoral excise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region. The ongoing mass protests in the Pakistan-occupied Jammu and Kashmir are the direct consequences of its economic exploitation, denial of fundamental rights to the people and their administrative oppression.
1: এদিকে সেদেশে তথাকথিত বিধানসভা নির্বাচনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন আন্দোলনকারীদের লক্ষ্য করে পাক সেনারা গুলি চালালে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। ভারতে শিল্প উৎপাদন সূচক আইআইপি চলতি বছরের জুন মাসে 7.3% বৃদ্ধি পেয়েছে, যা 23 মাসের মধ্যে সর্বোচ্চ। আজ প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী জুনে 4টি প্রধান ক্ষেত্রের প্রতিটিতেই ইতিবাচক অগ্রগতি লক্ষ্য করা গেছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে 7.8% বৃদ্ধি হয়েছে, অন্যদিকে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ ক্ষেত্রে বৃদ্ধি হয়েছে 10.6%, জল সরবরাহ, নিকাশি এবং বর্জ্য ব্যবস্থাপনায় এই হার 6%-এর সামান্য বেশি। ওড়িশায় অবিরাম বৃষ্টিতে সাধারণ জনজীবন ব্যাহত, প্রধান নদীগুলোর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় বেশ কিছু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৈতরণী নদী বিপদ সীমা অতিক্রম করেছে, অন্যদিকে মহানদীর জলস্তরও ক্রমাগত বাড়ছে। আইএমডি 4টি জেলার জন্য লাল সতর্কতা এবং অন্য 13টি জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে। এই জেলাগুলিতে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর দলও মোতায়েন করা হয়েছে। ভদ্রক জেলার রাজঘাটে সালান্ডি নদীও বিপদসীমা অতিক্রম করেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভদ্রক ও যাজপুর জেলার সমস্ত স্কুল আগামীকাল বন্ধ থাকবে। জাপানের কুমামোতোতে আজ এক শক্তিশালী ভূমিকম্পে হাজার হাজার বাড়িঘর বিদ্যুৎহীন হয়ে পড়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত 50 জন আহত হয়েছেন। আংশিক ক্ষতিগ্রস্ত একটি শপিং মলের ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানা গেছে। ভূমিকম্পের তীব্রতা ছিল 7.1। এদিকে এই ভূমিকম্পের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। চীনের হ্যাংঝুতে ISSF শুটিং বিশ্বকাপে আজ 10 মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত বিভাগে ভারতের সোনম, উত্তম মাস্কার ও হিমাংশু ধিলন ব্রোঞ্জ পদক জয় করেছেন। স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে ভারতের শ্রীহরি নটরাজ 100 মিটার ব্যাকস্ট্রোক সাঁতার প্রতিযোগিতায় পরবর্তী ধাপের জন্য যোগ্যতা অর্জন করেছেন। নটরাজ 55.58 সেকেন্ড সময় নিয়ে হিটে পঞ্চম এবং সামগ্রিকভাবে ত্রয়োদশ স্থান অধিকার করেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। লোকসভায় আজ পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা চলছে। দিল্লির যন্তরমন্তর থেকে ছড়িয়ে পড়া ছাত্র আন্দোলন নিয়ে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মুখ্যসচিবদের নোটিশ জারি করেছে। খবর এখনকার মতো এই পর্যন্ত। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ শ্রীলি করে শোনানো হল আকাশবাণী কোলাশহর। এবারে শুনুন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। এতে আজ শুনবেন স্প্যানিশ গিটারে রবীন্দ্র সুর, শিল্পী কিশোর মল্লিক।

এতক্ষণ লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে স্প্যানিশ গিটারে শুনলেন রবীন্দ্রসুর। শিল্পী ছিলেন কিশোর মল্লিক। আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: reportedly trapped inside a partially collapsed shopping mall. Japan's disaster management agency said around 3 lakh residents have been advised to evacuate to designated shelters. Several buildings caught fire or partially collapsed, while large cracks appeared on roads, including an elevated highway. Meanwhile, Japan's Prime Minister Sanae Takaichi said the government has set up a task force to gather information, assess possible damage, and prepare for rescue operations if needed. In shooting, Indian pair of Sonam Uttamaskar and Himanshu Dhillon secured the bronze medal at the 10-meter air rifle mixed team event at the ongoing ISSF World Cup in Hangzhou, China today. With this, India's medal tally at the tournament has risen to 4, including 1 gold, 1 silver and 2 bronze. At the Commonwealth Games, India's Srihari Nataraj qualified for the semi-final of the men's 100 meters backstroke swimming competition at Glasgow in Scotland today. Para swimmers RVVBK Budigina and Ali Imam also qualified for the men's 50-meter freestyle S13 final. Athlete Vishal TK progressed to the semi-finals of the men's 400 meters race. Meanwhile, Sajan Prakash's campaign failed to qualify for the semi-finals of the men's 50-meter butterfly. India is currently placed at the 8th position in the overall standings with 10 medals including 2 gold, 5 silver and 3 bronze. And now before we close, here are the highlights of the bulletin. 20 people killed in Pakistan-occupied Jammu and Kashmir in firing on protesters. India terms so-called assembly polls in POJK a cosmetic exercise to camouflage illegal occupation. Uganda declared free of Ebola following recovery and discharge of last known patient. Ukrainian President Volodymyr Zelensky meets US President Donald Trump in Washington. Israeli Prime Minister Benjamin Netanyahu also scheduled to meet with President Trump later today. At ISSF Shooting World Cup, Indian pair of Sonam Uttamaskar and Himanshu Dhillon clinch bronze medal in 10-meter air rifle mixed team event. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 29শে জুলাই বুধবার আমাদের অধিবেশন শুরু হবে 5:55 6:02 শুনবেন অমৃতবাণীতে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন ভক্তিগীতি। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলি করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং 9:05 ইংরেজি নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 11:30 সরাসরি ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন ককবরক গান। 12:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 শুনবেন মনসা মঙ্গল গান পর্ব ডিঙ্গাবন্ধন পরিবেশনায় মায়ারানী দাস এবং সহশিল্পীরা।

বেলা তিনটে টেলিকেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 3:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থিতে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং কৃষি আলোচনা। 6:30 শুনবেন মনসা মঙ্গল গান পর্ব ডিঙ্গা ভাসান, পরিবেশনায় মায়ারানী দাস এবং সহশিল্পীরা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন আধুনিক বাংলা গান। 8:30 বাংলা হিন্দি রকমারি গানের অনুষ্ঠান। 9টায় দিল্লিকেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি। 10:20 বিশ্ব সংবাদ দিল্লিকেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কোলাশহর, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34 হয়ে 25 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।